0: দশ মিনিট রকমই হয় ইয়া গুলো কাউ জিনি বুতুই খালি বহকো না খাঙ্কায় বেলাইন চাও আপনি বাগিন চিং অবহাই ফাই খাহে নিনি শাক হামক্রাইনি বাগিনাই কিসা মিশা সামুদকন চিং শাক শাকনি মুসংমা বাইন মাখলায় তাইব চিনি শাক ন গাহাম তন্নানি থাঙ্কা হাঙ্কাই নাঙ্কক মানে সামরক খাইমানি বিশিংতুই বিশিংগ টঙ্গ কিসাস শিমুসং যত্ন সাইমানানি নাঙ্গ থমানি জরাব কবং তলাও চবাঙ্কক জরানো নক বড় রক ফোন রক তনি থমানি আমহাই থকা হাঙ্গা হাঙ্গাই চিনি ব্রেন বেলাইন চায়া বিনি গলায় আপনি বাকিন অমাহাইকে কবং তলাও ফোন তনি থানি ককরি খিনাম সংখ্যায় সাদিনা রকম সংখ্যা হাঙ্কায় আবনো নারগী তন্নানি ককরি তামনি হিঙ্কাঙ্কায় আপনি বিশংতেই চিনি বহগনি কিডনি রগ বেলাইন প্রেসার ক্লাইমানো আবনো কারিব তাবনি জড়াও সং বেলাইন বড় রগ্ন কতই নিমানি রক চামানি লগ কতই নিমানি জস চায়া তঙ্কা হাঙ্কেন কাহামক ফিয়া ওয়াইসু উইসু চানানি বনাঙ্গ আবনো কারি জরা কদম রমিনাই চা জাগাও আসুগী তংমানি আবহাওয়া চিনি শাকনি বাকি বেলাইন চায়া নকলায় থাকাইসা হাঙ্কাই বাক্সা বাক্সা বেলাইন চামু কুটুম চামানি রক নুগ আবো চিনি ভগনি বাকি বেলাইন চায়া আবনো কারিব মাই চামানি জরাও চবাঙ্ক বরম নুগ তুই গবাংখাই নমানি মাই খপসা তুই খপসা আবহাই ফিয়া আ তমু বেলাইন চায়াকলাই চিনি শাকনি বাকি তাই কেসম মানে হিঙ্গা হাঙ্কাই চাম মানে ইয়াগুলো নমানি আবহাব চিনি শাকনি বাকি বেলাইন চায়া আবনো কারেনে বাক্সা বাক্সা নুগ চাসি ফুটিরমানি এবার ইয়াসি মার সবাইমানি অমহাই বাক্সা বাক্সানি লয় তঙ্কা হাঙ্কে অ লয় ন ইয়াকারনানি মাখলাইনাই তামি হিঙ্কাব চিনি বেলাইন চায়া খ্লাই আবনি বাকি আবনো কারিব চাবুনি জরানি কক নমা সালাইনাই গবাঙ্ক বরকন জরা কদকমা রমইনে মোবাইল নাই বা কম্পিউটার স্ক্রিন নাসুকি দো আবুনি বাকি চিনি মকলনি হাইমিয়াঙে মানো এবার চিনি ব্রেন বেলাইন প্রেসার ক্লাই মানো আবুনি বাকি অমাহাইকে অতং রং চাকি তঙ্কা হাঙ্কে চিনি শাকনি বাকি গাহাম অনাই আসল জরা চাকা ফরাইনি কক শাল ব্রহ্ম চিনি তমু চামুন নাঙ্কুকমানি ইয়াপি রমা নাংমানি এবার খাইনা নাংমানি নরগাই ককিসা খালাই
1: আও হিঙ্গে ফাইকা হাইনে খারঙ্গ তাব খালায় আমি গদাই গদং খাইমানো তুই কিসিসা কক সালব্রুম ব্রুম সালায় মগতংব গবাং গবাং নাঙ্গ দাল বিদাল মগতং নাঙ্গ দাল সানো সাবই টংমাইয়া আবনে বাকি স গতং থাই গতং দং নক নুখুঙ্গ দাল বিদাল কাইনানি নাঙ্গ আবনে বিশিঙ্গ কাইসা বেলাইখাইন কমন মগতং আব তং বলাং বঙ্গ মাসিং মলো বঙ্গ অব হিঙ্গাই গাংলা সং যতন আবন সালায় গাংলা নো দালসা খাইয়া পদ্রে পদ খাই ন সং সাবই মানো তেসা মা সিমিয়া গাংলানো সং জুস খাই রকব নমানে নুগ খাব বুনি খুব সামানি ডায়াবেটিস গান রক গাংলা ন জুস খাই বুটেখাই নাকা হিঙ্গাই বেলাই ন হামব হই সালায় গাংলাও বুথায় একশো গ্রাম কার্বোহাইড্রেট দো দেই 9.8 গ্রাম প্রোটিন দো 2.1 গ্রাম ফেট হিঙ্গে 1 গ্রাম ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম দে এসিড বো বেলেখেন গাংলাবো থাকে দো হই সাই মানো গাংলা নাকা হিঙ্গে স

এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে সকাল সাতটায়, 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 প্রথমে বাংলা এবং পরে স্থানীয় ককবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালী অনুষ্ঠানে 7:45 শিল্পী ছবি রায়। সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 8:00। ছায়াগীতি অনুষ্ঠান 8:15 পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনসমঙ্গলের গান 8:30। গানে গানে অনুষ্ঠান সকাল 9:05, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা 10:05। হিন্দি ভজন শুনবেন সকাল 10:30। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 11:05। আমি নারী অনুষ্ঠানটি পরিচালিত হবে বেলা 2:30। বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে বিকেল 3:05। অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান বিকেল 5:10। ককবরক অনুষ্ঠান সন্ধ্যা 6:00। কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী 6:30। মনসমঙ্গলের গান শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে 7:05। মনের মতো গান শুনবেন 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগাম 9:30। রব্যবাহিত পরে শুনবেন সংসদের প্রশ্নোত্তর পর্ব। শুনলেন অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠানে প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের দিনের অতীত প্রসঙ্গে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন ঠিক আজকের দিনে 1658 খ্রিস্টাব্দে। 1796 স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বানখেড়ের মৃত্যু হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস পার্ল রয়টারে জন্মগ্রহণ করেন 1816 খ্রিস্টাব্দে ঠিক আজকের দিনে। নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে ঠিক আজকের দিনে 1816 খ্রিস্টাব্দে। 1899 নোবেল জয়ী মার্কিন কথা সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের জন্ম হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি চালিত প্রথম বাণিজ্য তৈরি সাগরে ভাষায় 1959 সালের ঠিক আজকের দিনে। 1961 মার্কিন নভশ্চারী ভার্জিল গ্রিমস 15 মিনিট মহাশূন্যে ছিলেন।

নীল আর্মস্ট্রং বিশ্বের প্রথম নভোশ্চারী, যিনি চন্দ্রপৃষ্ঠে মানুষের পদচিহ্ন রাখেন 1969 খ্রিস্টাব্দের ঠিক আজকের দিনে। মুক্তিযোদ্ধা কর্নেল আবু সাহেবের মৃত্যু হয় 1976 খ্রিস্টাব্দের ঠিক আজকের দিনে। শুনলেন আজকের দিনের অতীত প্রসঙ্গে। এখন জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ে। বয়স্ক নাগরিকদের জন্য বর্তমান সময়ে স্বাস্থ্যক্ষেত্রে একটি ঝুঁকির অন্যতম নাম হল ডায়াবেটিস। ডায়াবেটিস একটি সাধারণ রোগ যা সব বয়সের মানুষকে প্রভাবিত করে। ডায়াবেটিসের বিভিন্ন ধরন আছে, এর মধ্যে টাইপ 2 সবচেয়ে সাধারণ। বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সমন্বয় আপনাকে এই রোগটি নিয়ন্ত্রণে রেখে একটি সুস্থ জীবনযাপন করতে এবং জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। ডায়াবেটিস এমন একটি অবস্থা যা আপনার রক্তে শর্করার মাত্রা খুব বেশি হয়ে গেলে তা দেখা দেয়। এটি তখন হয় যখন

আপনার অগ্নাশ হয় পর্যাপ্ত পরিমাণে বা একেবারেই ইনসুলিন তৈরি করে না, অথবা যখন আপনার শরীর ইনসুলিনের প্রভাবে সঠিকভাবে সাড়া দেয় না। ডায়াবেটিস বা বয়সের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে 50 ঊর্ধ্ব যারা আছে। ডায়াবেটিসের বেশিরভাগ ধরনেই দীর্ঘস্থায়ী এবং সব ধরনের ডায়াবেটিসই ওষুধ এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। গ্লুকোজ প্রধানত আপনার খাবার এবং পানীয় কার্বোহাইড্রেটের থেকে আসে, এটি আপনার শরীরের শক্তির প্রধান উৎস। আপনার রক্ত শক্তি হিসাবে ব্যবহারের জন্য গ্লুকোজকে আপনার শরীরের সমস্ত কোষে বহন করে নিয়ে যায়। যখন গ্লুকোজ আপনার রক্তে থাকে, তখন তা চূড়ান্ত গন্তব্য পৌঁছানোর জন্য একটি সাহায্যের একটি চাবি প্রয়োজন। এই চাবিটি হলো ইনসুলিন। যদি আপনার অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি না করে অথবা শরীর তা সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে রক্তে গ্লুকোজ জমা হতে থাকে, যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। সময়ের সাথে সাথে রক্তে গ্লুকোজের মাত্রা ক্রমাগত বেশি থাকলে হৃদরোগ, স্নায়ুর ক্ষতি এবং চোখের সমস্যা, এগুলি দেখা দেবে। টাইপ 2 ডায়াবেটিস, এই ধরনের ডায়াবেটিসে আপনার শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না এবং আপনার শরীরের কোষগুলি ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দেয় না। এটি ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ ধরন। এটি প্রধানত প্রাপ্তবয়স্কে প্রভাবিত করে, তবে শিশুদেরও এটি হতে পারে। প্রি ডায়াবেটিস, এটি হলো টাইপ 2 ডায়াবেটিসের পূর্ববর্তী পর্যায়। এই পর্যায়ে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক চেয়ে বেশি থাকে, কিন্তু তা টাইপ 2 ডায়াবেটিস হিসাবে আনুষ্ঠানিকভাবে নির্ণীত হওয়ার মতো যথেষ্ট বেশি নয়। টাইপ 1 ডায়াবেটিস, এটি একটি অটোইমিউন রোগ, যেখানে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা অজানা কারণে আপনার অগ্নাশয় ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে 10% টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত থাকেন। এটি সাধারণত শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্কের মধ্যে নির্ণয় করা হয়, তবে এটি যে কোনো বয়সেই হতে পারে। মাতৃত্বকালীন অবস্থায় আবার ডায়াবেটিস হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত ওই সময় হয়, পরবর্তী সময়ে এটি সেরে যায়। ডায়াবেটিস যে কোনো বয়সে হতে পারে, তবে এই রোগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের উপদেশ অনুযায়ী জীবনধারণ করতে হবে। ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায় এবং জীবনযাত্রার পরিবর্তনের ফলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। শুনলেন ডায়াবেটিস প্রসঙ্গে। আজ সকালে এখন শুনুন একটি রবীন্দ্রসঙ্গীত।

এখন জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত ছয়জন প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক দেখা দেয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বাইখোড়ায় দ্বিতল বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই শেডটি নির্মাণে ব্যয় হবে প্রায় 1,80,00,000 টাকা। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী বলেন, জোলাইবাড়ি বিধানসভার এলাকার কুয়াইফাং কলসী বাইখোড়া জোলাইবাড়ি বাজারে সংস্কার করা হচ্ছে, তৈরি হচ্ছে নতুন দ্বিতল মার্কেট শেড।

ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ যৌথভাবে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল স্তরের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় স্তরে রিসার্চ আর্টিকেল কম্পিটিশন আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের অডিট রিপোর্ট ও পাবলিক ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে নীতি, প্রাসঙ্গিক ও তথ্য সমৃদ্ধ মৌলিক গবেষণাকে উৎসাহিত করা। শুধুমাত্র এককভাবে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী 1 আগস্ট 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 মধ্যে অনলাইনে তাদের গবেষণা প্রবন্ধ পিডিএফ ফরম্যাটে জমা দিতে পারবেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে জাতীয় স্তরে বিজয়ীদের জন্য যথাক্রমে 1,25,000, 1,00,000 এবং 75,000 টাকা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি সার্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের একথা বলেন। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাধ ধনকর গতকাল মৃত্যুবরণ করেন। আগরতলা রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর ডিজির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ডিজি অনুরাগ ধনকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 1994 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইপিএস অনুরাগ ধনকর গত বছরের 17ই মে ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজ্যের গোয়েন্দা শাখার ডিজিপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং সিবিআই, সিআইএসএফ, রাষ্ট্রপুঞ্জের কসোভোয় দায়িত্ব পালন করেন। তিনি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ পদক এবং অসাধারণ কাজের স্বরূপ হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছিলেন। ডিজি অনুরাগ ধনকরের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

একটি বিজ্ঞপ্তি এত দ্বারা সকল জনগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে 30 জুলাই 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনে স্বগণনা বা সেলফ এনুমারেশন করিতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে হবে। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। সকল নাগরিকগণকে জনগণনা 2027 কার্যক্রম সফল করবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ আন্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার।

আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 3.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন 75 রঙ্গে। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আসছে বিস্তারিত খবরে। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজা নোভোস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হবার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই। অনুমোদন করেছে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচলে বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
2: তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালানো হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানি বিহীন এবং অযৌক্তিক।
0: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইটিআর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 180 মানুষ নিখোঁজ রয়েছেন।

0: পর্যায়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ আহমদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে দুজন ও ইরাকে এক মুখ মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের PV সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ ইন্ডিয়া সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সময় রাজ্যে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তার অকাল প্রয়াণে রাজ্য মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গতকাল DG অনুরাগের মৃত্যু হয়। আগরতলা রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GB হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর DG-র মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগের প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সকাল 8:30 আগরতলা পুলিশ সদর দপ্তরে কফিন বন্দী দেহ নেওয়া হবে। এখানে রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাবেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত DG-কে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে প্রয়াত DG-র দেহ মহাকরণ নেওয়া হবে। সেখান থেকে MBB এয়ারপোর্ট হয়ে বিমানে কফিন বন্দী দেহ দিল্লিতে নেওয়া হবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক GS রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব P দেববর্মা এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত 6 জন প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিরলা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে প্রস্তুতি জোর কদমে চলছে। উল্লেখ্য, এবছর খার্চি মেলার ভাবনা এক পের মাকে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে
2: মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবিএসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেন। তিনি তার ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি প্রশাসনিক অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্য কর্মীগণ। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবিএসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তার ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি প্রশাসনিক অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্য কর্মীগণ। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতমা পুরীয় বিথিকা দেববর্মা হায়ুনি দাংশ ভারত বেবাক্তে গোসিমুংতে ইয়াচাকমং মানি টংহনি সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া সংসদ নি ওয়াতিমলনি অধিবেশন চেংনা সেকাং ককতমা থুমনাই রকন মকনো সাকা ব স্কাইরুট স্টার্ট আপ টিম নি কাহাম মান মারিনি ক খুরসাউ মন্ত্রী বক্রক সাকা ভারত নি শিকলা হদা নখায়ুঙ্গ কাইশাক কতাল লাম চেঙ্গে রেখা ভারত নি শিকলা আচাইসংনি রংমারি তে মুচুংমা তাবুক নখায়ুংহাইন কুয়ার অংজার সংসদ নি অধিবেশন চাষামুগনা অঙ্গান হনে খাকামুংনি ক গো সাকা ব সংসদ নিয়ে ওয়াতিমলনি অধিবেশন মিয়া নিসিমি চেংজাগো লোকসভাও থুইজাকা নাগাতে থুইজাক আগিনী খড়গদক আদং তে কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানিনি বুখাক বরম ইয়াফারজাখা সুংমুং ককফিল রুমুং চেংজাখে নিট আমচুকমুংনি সুংমুং কাংবলাই কেশ কেরেংতে অযোধ্যা ইস্যুনো তৈনাই ক্যাবেংনাই বদল রুগনি খরাংতি সামাবাই লোকসভা অধিবেশন ওয়াই কবাং মথাক তনি যাগ রাজ্যসভা ব অ ইস্যুনো তৈন খরাংতি সালাইমুং অঙ্গ লোকসভা নি স্পিকার ওম বিল্লা ক্যাবেংনাই বদলনি আদং রগ্ন পান্দানো টংকচাংতাই পাইরেনানি চুবানানি কৈমুং নারুগু হাস্তে পুলিশ নে দাগিফাং অকরা অনুরাগ থিজামাবাই তিনি হাস্তেও বসংখা খামানি পালাইনানি চংখা হাস্তে হাপাং অজরা হাস্তে নি বসংবানা কষা কারিজাক টঙ্গানো তে হুকুমো পান্দার যতন মোথাকজাক টঙ্গানো অ থিজামাবাই ন হাস্তে মন্ত্রিসভা খা খামানি ফুনুকা থুইজানাই দাগিফাং অকরানো মৈতুখলাই মিয়া মন্ত্রিসভানি আচুকলাইমাও সতী নৈ সিরিংসরব পালাইলাইখা মিয়া আগরতলা হাস্তে পুলিশ সদর নাইকুঙ্গ বিনি হাবানকনি শাক সরাং নগ বিনি মাং মানো বন লগি লগিন আগরতলা জীবি শাখাম নগ তলাঙ্গাই থাকে শাক নাইনারক বন থৈকা হই শাকলাইখা হাস্তে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ থৈজামাবাই তিনি পাইথাংনি খা খামানি ইয়াফারানো হাস্তে পুলিশ পুলিশ সদর বেডেক শাকলাইখা ফুংনি দামচার তামুই সতী থামচিও আগরতলানি পুলিশ সদর বেডেকও মাংকথেই তুবু জাগানো আরও ন হাস্তে হাপাংনি কুচুক বেরেমনি প্রশাসননি আদংসং জুদা জুদা লুকু আদংতে আলাইদা মুঙ্গনাং আদংরক পাইথাকনি খা খামানি বরম ইয়াফারানো পুলিশ নাইমথাংনি বুখাকতে রাষ্ট্রীয় বরম ইয়াফারানো আবুনি উলো তাংন কতর তেলাং জাগানো তে পাই থাকো আগরতলা বীরখং খলানি সেমি দিল্লি ও তেলাং জাগানো অনুরাগ থৈমানি ইয়াগুলো হাস্তে পুলিশ নিয়ে দাগিফাং অকরানি বার্জা মানখা পুলিশ নিয়ে আলাইদা দাগিফাং জি এস রাও মিয়া হাস্তে হাপাংনি প্রশাসনের সচিব ইয়াকচু পি দেব বর্মা অকক্তমানো শাকলাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অতালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুংদামচিসাও আকাশবাণী নি মন কি বাত পান্ডাও হা কতরতে বুই হা কত নি লুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত রহরনানি বাগে কবক্ষা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো এপস লুকুরক ওয়ানসুক মুরকন রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুরকন রেকর্ড খেলাই মানানো আবন কারেব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরব এসএমএস খেলাই মানবায়নো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নই চিবরি শালমারি জোড়া ফিয়কজাক টঙ্গানো তিনি সানজা জোড়াও কচাম আগরতলানি চিব্রিমতাই খরনি সাইদ্রা তৈমাও চিব্রিমতাইন টুকুরি জাগানো আরও নিবিশিং তিনো চেংজাগানো শিরিশি তিনি খারচি তের খনা নিসেমে নৈচিচার জুলাই জোড়া শালসনি রমৈন অবানিক সংসার জাগানো তাকলাই ও তেরনি ওয়ানসুক তাঙ্গা এক পের মা কি নাম আকাশবাণী আগরতলা কেন্দ্র মিয়া নিসেমি চেংজাখা রিপেয়ারিং অফ দ্য বি এস এম পি এস লয় খেলাইমুং শালবা রমৈ চলিনাই অ লয় খেলাইমুঙ্গ শালচি শালকা আমচানি আকাশবাণী কেন্দ্রনি ইঞ্জিনিয়ার বেডিকনি অফিসার রক্তে সেবুক রক মানজাখা অ শালনি পান্দানো চেঙ্গেরেখা শালচি শালকা আমচানি আকাশবাণী ইঞ্জিনিয়ার বেডেকনি দাগিফাং অকরা ইয়াকচু হেমন্ত নোরেম কক নারেকথানি থাঙ্গে আরও ব শাখা আকাশবাণী কেন্দ্র কতাল তাংসেপ সামুঙ্গ ফনাংনানি শাখা ফান বক্সিনখা লয় খেলাইমুং পান্ড আকাশবাণী কেন্দ্রনি জুদা জুদা বেডিকনি আদং রোগব আরও মানজাখা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানী উলনি বেরেমো মিয়া লেফুঙ্গা ব্লকনি রাজঘাট হেলথ সাব সেন্টারও শাখাম শিবির কাইসা সংসা জাখা আরও জুদা জুদা বেরেমনি ক্যান্সার স্ক্রিনিং রক আমযোগই নাইজাখা টিএফআই বাই নাইকলজাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ মিয়া হরনি থংমাও ত্রিবেণী সংঘ কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংমাও ত্রিবেণী সংঘ নৈবুক চাগুলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবন ম্যাচ এনখা বুসকাং দামনৈ চিব্রিয় শালচি গুমতি সিপাহী জলা অনুকুটিতে শালগ্রা হাঙ্কর কবাং ওয়াতি ওয়াউই মানুহনি হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি শাকানি টংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগ খামানি টংমারি টংমানি নৈচেবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককটুমা পরিমং তাবু জোড়াতে অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই খালাই জাগানে হরনি দামস নিতামই সতী বুড়ি জীব।
1: আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান পরিচালিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচারতরঙ্গে। গীতালি অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছবি রায়।

গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন ছবি রায়। আকাশবাণী মিলনিয়া, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত রিলে করে শোনানো হচ্ছে।

0: ছায়াগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। পদ্মপুরাণ অনুষ্ঠানে এখন শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় নেতার জন্ম ও পদ্মার জন্ম বিবরণ। পরিবেশনায় কৌশিক রায় এবং তাঁতল।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
3: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
4: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার, পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশ। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: অদ্যপ্রাণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মনসামঙ্গলের গান। অনুষ্ঠান পরিবেশন হয়েছিলেন কৌশিক রায় এবং তাঁর দল।

আকাশ বাণী মিলনিয়া শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠানে প্রথম ছবি ধড়কন।

গানটি শুনলেন বড়দার ছবি থেকে, শিল্পী ছিলেন রূপকুমার রাঠোর। অনুষ্ঠানে এবারের ছবি হেনা, শিল্পী লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদাকার।

গানটি শুনলেন সিরপ তুম ছবি থেকে, শিল্পী ছিলেন আমির সাবরি, ফরিদ সাবরি। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন পাপা দিগ্রেশ ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ এবং আদিত্য নারায়ণ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো গানে গানে অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনলেন করণ অর্জুন ছবি থেকে। শিল্পীরা ছিলেন কুমার শানু, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশবন্ধুর অনুষ্ঠানে দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 10:30। শুরু হচ্ছে ভজন অনুষ্ঠান, শিল্পী অনুপ জালোটা।

সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ভজন। অনুষ্ঠান শিল্পী ছিলেন অনুপ জলোটা। অনুষ্ঠানটি এখানে শেষ হলো আকাশবাণী মিলনিয়া।

আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, এরও ববহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তীর কক বড় অনুষ্ঠান।

Отдай секунду.

mayor la

Dá de cor, não.

Kangen banget sih sekarang, maaf no, karena emang kaham

জরা জরাও সং মা ওয়ানশুক যক টাঙ্গা সক চিকন ওয়ানশুক না যক টাঙ্গা সক তলাখলাই ওয়ানশুক না কেবুনি হামিয়াকলাই যানশুক এবার কেবনি চাইয়া গাহাম দমানো যামিয়াকলাই হার অমহাইছিনি বখা ওয়ানশুক মূ ফায়ু আনিসাই তে খরকসা তে কিসা গাহাম আঙ্গে থাঙ্গে যমহাই ওয়ানশুক জে বো আনিসাই গাহাম মং দমকা আংবনো কিসা হামিয়া ওয়ান শুক রানা বা বি যারে কিসে পদরে পদ চিকন চিকন কগনো বা চিকন চিকন সামগন সঙ্গাম খাই হামিয়া ওয়ান শুক এবার বোন নাসলে মানে আনি বাও মানে জলি মূ দ মানে বা জেলি সিনি বাকে বা যাবনি বাকে বড় হামিয়া এবার যেন সানি থাঙ্গাই যেন ওয়ান শুক বি বাকেই যেন বাইকে কিচা মিচা যেন হামিয়া সাইমান বা যেন বোন বাইকে এনকারেজ খাই ওই ডিসকারেজ খাইমান আবহাওয়া পানচক ফিয়াবা যেন বড় রক নতন গাহাম তুমুং ন ওয়ান শুকাই গাহাম মোটিভেট গাহাম এনকারেজ রেখাঙ্গে যেন যতন দিনে বাবো দমথব বা নিনি চায়না ফানো যেন চাবো হই সাই দাই তাকিসা অমহায়ো আমি খাই দিন সাকাঙ্কাই যেন মোটিভেট অঙ্গো ফিয়াবা যেন তাম খাই যেন বড়ক দাউন খেকলাইনি মান চাই তো বড়ক ন হাইনি বাকে যেন বেলা খেন চিকন হই সিনি জাকায় বড়ক অঙ্গো জরা জরাও অবনো মা ওয়ানছক যেন বড়ক তঙ্গে চংসে মিশি ও সংসার সানন্দ ও হায়ুং কটর মাও সংসে মিশি গিয়ান গনাং শিয়ান গনাং এলেম গনাং হনে মানু ফিয়া সং বরক বাই বরক ন সং নাসলে লাই তাঙি নাসলে হেঙ্গাকাই নিনিসলাই দা এবা আনিসলাই দা তাইকে সাতরি থাং এবার বিনিসলাই দা বোতে কিসা শি ন শিকাকাই ন চায় আংনাই আবার শিকাকাই নিনি সে নিনি বরক সে নং সে হেল্প মানায় বা নে বাসু মানায় আমলে সঙ্গ ওয়াসবান সুখ জায়গা হায়াদা বইনি দফানি বইনি হাই হানি বড়ক অমহাইন জানি জানি তমঙ্গ সিমি বড়ক এবার জানি জানি মুচুংমানি আবহাই শেয়ার খালাইলায় বা আবইনি বাকেন জাপান রোগ নাই দি জাপান রোগ ব্রংনি বেলা এখানে তারমানে বড়কা হায়ুনি যতনসলাই স্কাঙ্কুক সামুং তাই হিনজাগ বা স্কাঙ্কুক এডভান্স যেসে জাগা ফানা এডভান্স বরক চাই রগ্ন পরিমানে ফরংমানি সে বরং একটিভিটিস মানসে সানানি থাকা নুকমানি গবং সোশ্যাল মিডিয়া রকম নুকমানি বা বংয়াংনি এডুকেশন সিস্টেম রকমাকাই বরকন বাইকে তং বরকন গ নর্মাল বিহেভিয়ার ফরংজাগ অঙ্গব স্কুল বাইকে বইবে কক সানি বাইকে ইন্ট্রোডাক্স খাই

nani ba bahai ke kroksa te kroksa bai communicate ang nani te bahai ke ching ang go self service self in go tamnai self independence ang gai man aborong no se borok no se kan phreng sa go ge aba hai rong gam balai ke no creative eba srang jang nai ang sa go ang tangai himale saing sai chung tumong no bo sana ni srang kang ka kai bo amo bahai ke phai kya acha mong bahai ke phai acha mong bhai ke songnani ba acha mong bhai chawi chang borok banti tongmani abono shinai anga kai chang khati mong jinis eba economics fasting go na shikina khangke abo khati jak thai eba shi thai bo shiwi phai nei drak drak head ba hage abo hage na ang cha ja ku ko borok ni a je school ni creative dis eba abo hai kabang ma patre pat chrang mong borok ni thani chang nuk ja go hai ge jeng bo rok bo chi ni bo song ni bo rok bo ba hai jeng lai nei ni wan chuk di je jeng ka ham no ka ham khlai ti sha na ni ham ya pha sing go tra nge wi bo no ba hai ge jeng tai bo ka ham pha sing go ti sha ma na a bo no nai chom lai nei ba sing sring lai nei ni ma no baksha baksha bo rok tong go a bo hai as ka ka ham bo rok am sa ke bi ni wan chuk ma ni go dor ba bo ni ba gam sa ke wan chuk go ni ji ni shak ni ka ham ni ba ge wan chuk na ni jora kri general naishidi momo hai borok sin society o sin da power tong tabuk bo kabang ma borok obo hai no tong je borok rok ni hamya wo borok rok ni kabang ma chaya bo chubanai jeng joto no chubau fia ba jeng baksha ba phuno go chubau baksha ba phuno ye chubau hai de ba hai geno jeng joto sin lang o shlai mong tubu আগে যতন তিনি ওয়ান শোক মানো সংসৃং লাইনে পাইকে সং তে খরকসা তে খরকসা না মোটিভেট খাইমান এনকারেজ খাইমান চিং শিখল গিয়াবই বন কাহাম খালাইনে নিচাই তকনাই এবার বন কাহাম লাম ফরংনাই কাহাম ফাশিংগ চিং ভাইকে তলাঙ্গই মান চিনি আপন নাহার বং তংনাই তৈ তিরক তিরক থাঙ্গই দঙ্গ চিনি স্টুডি নি জাগো দীপরনি দামসা কানানি ফাশিংগ আপনি ইয়াগুলো নো সং তিনি নি চং লাইন কাহাম তংবি রিং তঙ্গ লংমা আবং খা কাইসা ভেরিয়াস ওয়েলফেয়ার স্কিম স্কিল ডেভেলপমেন্ট নতি কবাং মা পদ্র পদ নট আনি থানি তুমং ন কক থুম রক তং খাং নরক ন সাইখানা রব না আরো চং বরি রক চং তাম তাম ক্লাইমান বা চং বাকে ডেভেলপ অঙ্গেমান আবরক নতি সালাইনে ফাইডিংকে অজরাও সং থাংলাইনে তিনিনি কাহাম তং দিং তঙ্গ লংমাও নরক যতন লগি তং দি ফিয়াবা অজরাও চং তাংসার চামং বাইকে অ পান্ডান চেংলাইনে হাইন হাই আদিরাস নি খুক দিকে

ফাইডিংকাই কাইসা ককথুম সংখানাই নালাইনাই তীব্র আদার সুপারভাইজার অপারেটর র বরক প্লাং জাকনাই এবার বরক প্লাং টিজক দাগি দঙ্গ সিএসসি গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়ান লিমিটেড আদার সুপারভাইজার অপারেটর পশ্চিম তীব্রা আদার সেবা কেন্দ্র আবংখা কন্ট্রাক্ট বেসিক তংনাই বিশানি বাগৈ পাইথাক শালমারি অংখা মিয়াওনি মানো অ তিনিশিক জরা আবনি বাগৈ এরংমারি নাংনাই টুয়েলভ পাস ক্লাইজাক মাধ্যমিক তাই টুয়েলভ আইটিআই ক্লাইজাক রকব অঙ্গি মানো ডিপ্লোমা ক্লাইজাক উমর

Barclay, chung mosho untung kaisa group kawai chung bahai ke mane khne kaye hatiwa onkhoroi hatiwa tiklai phalai arang baiseng hapang ni phashing ti pui la kai to chung no lun hisabe de jak nai aboni ulo chung a lun no shunani bagai लोन नो सुना नि बागे चंग मुसे मुसे एग्री एबा हुक बार मार्क लाइने रोम दी मोश रोम दी लुबिया रोम दी फांतो रोम दी नंग जेसपानो हुक बार क्लाये ग्रुप खे क्लाये आबो चंग थाइरि वे जे हातिओ अंखरे आबनि रांग नो चंग लोन हिसाबे मा सुनाय नंगगे आबो बाय चंग कबांग मा पदरे पदबरि रोकनि सामंग বরি রকনি নাংকুকমানি নক নুখুঙ্গতে জরা জেফরু জরা মানো গ্রুপ নি সামং গাকাই চেং ছাল সাপুং তাঙ্গি তঙ্গিয়া হাইনি বাকাই চেং তুমুং ন পাঁচজনা বা ছয়জনা বা দশজনা আবহাকে গ্রুপ খাওয়াই তুমুং ন চেং মহাকে কিষণ যোজনা হানে চেং ক্লাকে আঙ্কাকাই বেলাই কেন কাহাম হানি মানে তাবং নি জরা সানান থাকাই চেং যতন যতন চিনি বরক চাতনি ন গবাং কুক রাং বায়ু হেদা হাইনি বাকে চেং আবহাই বাজার হাতির চেং টুবাই মাংখাং কাকাই বা তিকলাই ফাল মাংখাকাই নক নকং কিসালাই হ্যাঁ মানি মানু হাইনি বাকে অমহা স্কিম রক গবাং মা ফাইসক পাইজাক তাবো কামি কামি ও নরক থাঙ্গি এবা অমহাই চংজাক বড় রক বা ব্লক নি হইতে গবাং মা বরক চংজাক দঙ বরক নি হইতে নরক অমহাই সেপসাপ নাহারি মানুতে নক নকং ব খাদিমু ফাই মানু হুনে আং বানছুগ তাই দঙ্গ চিনি গবাং মা সামুং বতাং রক ওয়ান স্টপ সেন্টার আবংখা কাইসা তামহনাই থাইসিং ও সামা হেন কাইসা ফার্ম খুলগৈ চং ফিচারি হিনে বতঙ্গ তুমুং ন চং অমহাই ফিচারি খ্লাইনানি মুসংকাই জানি জানি পুখুরি ও গভর্নমেন্ট নরকন এবা সেলফ হেল্প নি গ্রুপ দেখে চং এগ্রি এগ্রি কনি খাক থেকে হেল্প মানো আমকাই আর পুখুরি ও খিখলাইয়ে আবন চং ফালই লুন সুজাংনাই পুইলা হাঙ্গে বরি রকন লুন রোজাকাই আবনি উল হাঙ্গাই ত্রক ত্রকাই বন সুনানি বাকে বন বিনি আজিনানি বাকে কাশা সেবরনাই আবাই ব ত্রক ত্রক তরকাকে সুনানি বাকে বনা জড়াব রোজাগ হাইকে চেন তেব খালাইনে ফিয়াবা অজরা থাঙ্গনা চেন তাংসার জামু ফাইসিংগ

0: আচ্ছা, যার তো সংখ্যা লাগে সূর্য কুমার দ্য বর্মানী খরং থেকে গাই তাংসা বেলাখান ওখানা তক চাপং ফাইডিও জোড়াও সং থাংলাইনে হাইনহাই কেসা কৌথুম এবার সং এমপ্লয়মেন্ট নিউজ হই মানো মনো কম্পিউটার প্রোগ্রামনি বাকই বরক চিতক জাগৈ দঙ্গ বেবাগৈ দঙ্গ খরক নই প্লাং জাকনাই অবংকা সোসাইটি ফর এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সফেট আপনি বাকি কোয়ালিফিকেশন নাই টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স টেল কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এম সি এ রিকগনাইজ ইউনিভার্সিটি নেই গ্রাজুয়েট ক্লাইজাক জে সাফানো কে অঙ্গ ডিপ্লোমা রক ক্লাইজাক ব অঙ্গ অবংখা ইলেভেন্থ মান্থ নি বাকে কন্ট্রাক্টস ওয়েল ক্লাংজাকি দঙ্গ নরক তুমুং ন অনলাইন তৈ কয়লাই রহরনা নি হিঙ্গাকাই 15 জুলাই নি ছিমি চেংজাকা চেঙ্গিন তঙ্ক হাইনি বাকে নরক রেনানি মচুংকাই অ্যাপ্লাই ক্লাইনানি মচুংকাই ক্লাইমানো তে দঙ্গ কো কাম অ্যাটেন্ডেন্ট হেনাই আপনি বাকি রংমারি নাংনাই ক্লাস 8 পাস বা ক্লাস 5 পাস এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস নাঙ্গ আপনি বাকি নরক বুক চা থাই দঙ্গ বেবাগৈ খরক চার তাই আ জায়গা এক্সপিরিয়েন্স দঙ্গ এটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স মামুই সংস্থানি ও গভর্নমেন্ট ইনস্টিটিউশন আন্ডারটেকিং রগ অমহাই তুমুং সার্টিফিকেট দঙ্কাঙ্কে নরক লগেও তুবই রেমানো রুনা নিবাগৈ নরক কলেজ অব ভেটেনারি সায়েন্স
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিও নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে সখ্তি সে কদম উঠা গিয়া হ্যাঁ বারে মে প্রধানমন্ত্রী জি জানি দিয়া ও প্রধানমন্ত্রী জি ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কাজ মামলা নই হিফ কেন্দ্র সরকার কাজ মামলা নই দলগত রাজনীতি কাজ বিষয় নই দেশ কাজ বিষয় হ্যাঁ যুবাও কাজ ভবিষ্যকে সাথ কই খেলোয়াড় নই হোনে কে লি ওর খেলোয়াড় নই করলে দেনে কে লি সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষী কো ওর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রে উসমে ভি সব মিল করকে করে।
0: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি কাহা হিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হুসমে কিষানো কোকর কিষানো কাজ ইন্টারেস্ট প্রাথমিকতা দিতে হুয়ে কই নুকসান হোনে নই দেঙ্গে উসমে কিষানো কাজ হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া যায়গা ওর দিয়া গিয়া হিসলে ইয়ে কিষানো কে হিত মে ওর দেশ হিত মে রয়েগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্যসভা সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বে সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খাড়গে নিট সংক্রান্ত বিষয় গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশন সিকিমের নামচি জেলার সামারডুং এ নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ 6 হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনও পর্যন্ত 9 জনের দেহ উদ্ধার হয়েছে। 25 জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলা প্রশাসন, NHPC-র আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চলছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। এছাড়া আটকে পড়া অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি 4 থেকে 60 বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ DCGI টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি মাসের 19 তারিখে এমভি গোল্ডেন লিও নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায়, ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের 31 তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী 3 সপ্তাহের মধ্যে MSHPC@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারবে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী NCPR সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর 2টো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

তীরপ্রা হাপাংতে ককথমতাই হকুমো নি দাগি ফাংবাই জুদা জুদা লুকু হামক্রাইনি তাংবতাংনি বিশিংতেই যত আমচাইনা ন বাই থাং বা চারিনানি বাকৈ হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গ হাস্তেফা তাবো হাস্তেনি যত নুখুঙ্গ ন রাংথকনি বখাগ কড়াক স্নামনানি নাহারমু জুদা জুদা লুকু হামক্রাইনি তাংবতাংনি বিশিংতৈ যত আমচাইন বাই থাং বচারিনানি নাহারমু গ হাস্তে হাপাং লেংলায়াওই সামং তাঙ্গৈ তঙ্গ থাংনাই নৈচি জুলাইনি সারিগ উনকোটি কলাক্ষেত্র অডিটোরিয়াম বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্টনি লোয়াজিমু সংসাজাক মালমাতা রেনাই নুখুং রকমি বিশিং ওয়াক বসা বাকমুং তে ব্রৈ ফুটবল থাই রকন সাইকেল বাকমুং তাংব তাংন চেঙ্গিরি উই অকক শাখা হাস্তেফা ইন্দ্র সেনার রেডিনালু বস শাখা কামি আমসাইনি রং থংন তৈ বকরাক স্নামনানি তে কামি আমসাইন বাইথাং বচারিনানি বাকে হাস্তে হাফাং জুদা জুদা হামক্রাইনি তাংবতাং বই তঙ্গ তাবো আবনি লগি লগি থংমংনি হামক্রাই ইয় যত হাংখরন কতাল থংমংনি থং স্নামনানি সামুং সকাক সকাঙ্গৈ তঙ্গ হাস্তেফা উনকুটি হাংখরনি চা লঙ্গ সামুং তাংনাই রকনি হামক্রায় বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্টনি লোয়াজিমুং ন বলাইখ্যা বর্ষাকা চা লুং সামুং তাংনাই রকনি নুখুংনি চেয়ার চেরাই রক ন ফুটবল ন খাতুং রানানি বিশিং তৈ বিয়াল বাই চবাতে বরকনি বাকৈ কাহাম লাংমাতাই কচং থিনাং স্নামনানি নাহারমং ইয়াপটি রমনানি ট্রাস্ট আবো বেলাইন বলাই জাকনানি কক অশাল হাস্তেফা ফুলু জানো লোয়াজিমুংনি বিশিংতৈ বৈকুণ্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্ট বাই ক্রংজা খড়ক থামসি বরৈ ফুটবল থাই রকনি ইয়াগ সাইকেল ইয়াফারি রেখা আবনি লগি লগি বরকনি নুখুংনি নাংমানি হামক্রায় ওয়াক বসাব বাকজাখা পান্ডাও গবাংমা আদং রকন মানজাখা উনকোটি জেলা পরিষদনি সভাপতি আকর্ষণ তাই লুকববনি সিমি অকক্তুমা সাকলাই জাখা ত্রুক ত্রুক সিনি নাহার বংরক বা চিনি গবাংমা পদ্রে পথ সামুং বতাঙ্গ ব্রীরগ্ন এবার ব্রীরগ্ন দেবকুং চুম্রুনারি বাকে জুদা জুদা লুকু হামক্রাইনি তাংবতাংনি বিশিংতৈ যত আমসাইন বাইথাং বচারানি বাকে হাপাং সামুং তাঙ্গৈ দঙ্গ তাবো খনেসাকা হাস্তেফা হাকে চং তেব সাইমালাইনাই চং বাহাইকাই চিনি থিনাঙ্গ তেব বাইথাং বচানানি বাকে চং বাহাইকে তেব সিনি ইয়াকুংবাই বাচানানি বাকে অমহাই গবাংমা শেপ তাবুক স্কিম তঙ্গ চেং পদ্রেপদ স্কিমনি বিশিংতিকাই চিনি অমরকন চেংসাই মানো বা চং খেলাই মানো বড়ক হাইন এরেং এরেং তঙ্গই তাবুক চুকলিয়া হাইনহাই তাবুক এবার তেকাইসা সং নাইলাইনে হাস্তে হাফাং হাস্তেনি কামি আমচাইনি হাতি রক ন স্নাম ফিনানি বাকে ইয়াপ্রি রমজাক তাংচুরু নাইখুংনি মন্ত্রী তাবুকনি হাস্তে হাফাং ত্রিপুরানি কামি আমচাইনি হাতি রকন স্নাম ফিরানি বিশিংতৈ কতাল খ্লাই হাতি রকন নাইথক স্নামনানি বাকে ইয়াপ্রি নাহারজাখা থাংনাই বিশ জুলাইও এবার নেজি জুলাইও বাইখোরা হাতিব মালাক নই হাতি সেট তাংনানি বাকে থংকায়ী

রই অকখনো শাখা তাংচুরো মন্ত্রী নাইখুংনি তাংচুরো নাইখুংনি মন্ত্রী শুক্লা চরণ নওয়া তিয়া বাইখুরা হাতিও গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্প ও খকসারাসাই স্নিচুকু রা দকচিবা রা সাই রাং সুবাই মা লাগনৈ ও হাতি সেট তাং জাকনাই সামং বুকচা তংনাই রকনি বাকৈ বানিয়া খ্লাই নানি খুংসি ফালন খতল তে হুকবার খ্লাইনাই রকনি হুকবারনি মানে ফালনানি বাকৈ কাইসা পাকা সেট খতল স্নাম জাকনাই হুকবার তে হুকবার খ্লাইনাই হামক্রাই নাইখুংনি এগ্রি ইঞ্জিনিয়ারংনি বেদেক ও মার্কেট সেট স্নাম নাই বাইখুরা হাতি সেট লওয়াজিজাক থং কাইমুং পান্ডাও কক নারংনা থাঙ্গই জুলাইবাড়ি বিধানসভা আমসাইনি পয়ফাং কলসি বাইখুরা জুলাইবাড়ি হাতি স্নাম ফিজাগৈ দঙ্গ স্নামজাগৈ দঙ্গ কেতাল মালাকনি মার্কেট সেট হাস্তে হাপাং হাস্তেনি লুকরকনি হামক্রায় কেতাল কেতাল সৃং নক সামমং থাংলাইসুনি হামক্রাই তৈ কাহাম সুং ফ্রেং তাই সাকাম সেপনি হামক্রায় সালব্রুম ন সামুং তাঙ্গি দঙ্গ অ হামক্রাইনি সামুং কথাউই পালকে সুকাঙ্গি ফাইনানি নাংনাই বনকারিব তৈব গামি আমসাই রগ কাহাম কাহাম সেপ এবা তাংজাকনাই হনৈ হাতিনক এবা লাম তৈন তৈ তৈব কাম সাম জাকনাই হেনব সাজাখা চিনি গামি আমসাই রগ দাব সানানি থাকা ওয়াতৈনি জরাও লামা দেরামং তৈ আবো হাইন যতনি স্লাই দেরামঙ্গ নুকজাগো হাইনি বাকি যাং বড় রত্ন চিনি গামি আমসাইনি সেপ সাপন না সাইগৈ বুবা বেবাগুন যিনি ইয়াকবা তাবুকনি হাপাঙ্গ সামুংখ্লাই দঙ্গ নেই সাজাকা তাইব সাইমা লাইনাই ত্রক ত্রক সিয়াবা অজরাও সাইনাই তাংসা রেচামুংনি ফাইসিঙ্গ রেচামুংনি ইয়াগুলো হাইনহাই আনি ইয়াফাও তাবো দং নরকনও সাইখানা লাইনাই

এতক্ষণ পরিবেশিত হল আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: কোনো সাহায্য পাই না করলে চলে, কারণ যেহেতু আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নাই, সেজন্য আমাকে আগের আমলাও কিছু পাইছি না, বর্তমানে আমলাও কিছু পাইতেছি না। তো ICR এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র তারা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে তো বড় স্কিম নাই, আর যা ফান্ড আছে তা আছে এসটির জন্য। তো এই ক্ষেত্রে তারা যতটুকু সম্ভব হয় আমাকে হেল্প করে এবং যুক্তি পরামর্শ দেন, এক কথায় তাদের যুক্তি পরামর্শে আমি আজকে এতটুকু অগ্রসর হতে পেরেছি।
1: আচ্ছা আচ্ছা, অর্থাৎ ICAR থেকে যেভাবে আপনি যুক্তি পরামর্শ পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, তাদের সহযোগিতা আপনি চাষবাস এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার চাষের যোগ্য জমি কতটুকু?
0: আমার চাষের যোগ্য জমি তেমন নাই, আমি এক কথায় লিজ নিয়ে জমি চাষ করি। আমার বর্তমানে প্রায় 100 খানি মতো জমিতে আমার চাষবাস চলছে।
1: বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা,
0: তো এর মধ্যে 60 খানির মধ্যে আমার মাছ চাষ চলছে।
1: আচ্ছা,
0: মাছে 60 খানির জায়গাতে মাছ চাষ করছি এবং মুরগি ফার্ম, শুয়োর ফার্ম, হাঁসের ফার্ম, এগুলো আমি পুকুরে ফাড়ে করে দিয়েছি। এদের মলমূত্রগুলো ডাইরেক্ট আমার পুকুরে পরে, আর অতিরিক্ত হলে পরে আমি অন্য পুকুরে ট্রান্সফার করি।
1: বাহ, খুব সুন্দর। আচ্ছা, বর্তমানে কি ধরনের চাষে আয় বাড়ানো সম্ভব হয় বলে আপনার মনে হয়?
0: বর্তমানে যেমন চাষ করতে হলে যেমন শুধু শুকর পালন করলে হবে না। শুকর ধরেন আমার একদিনে যদি আমার যদি 100 টাকা যদি একটা শুকর পিছনে খরচ হয়, যদি আমি শুকরের সঙ্গে যদি মাছের চাষ করতে পারি, তাহলে আমার ধরেন 100 টাকার মধ্যে আমার 30-40 টাকা আমার মাছের খাবার হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমার 30-40 টাকা শতকরা 30-40 টাকা আমার বেঁচে গেল। তো যদি একভাবে শুকর পালন করতে চায় তাহলে এই সুবিধাটা পাবে না, যে মুরগিও সেম, তো এই মুরগি এবং শুকরের সঙ্গে যদি মাছ এবং শাক সবজি বা ধান চাষ করা যায় তাহলে অনেক সার ওষুধ সার কম হলেই হয়ে যায়,
1: মানে খাবারগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে,
0: অটোমেটিক হয়ে যাচ্ছে।
1: এই যে আপনার যে এই যে আপনার বিশাল পরিমাণ মাছ চাষ আমরা দেখতে পেয়েছি, আপনার যে মাছ চাষের পুকুরগুলো দেখতে পেয়েছি, আপনি মুরগির মাছ চাষের সাথে মুরগি পালন করছেন আমরা দেখতে পেয়েছি, মুরগির একদম পুকুরের পাড়ে আপনি খুব সুন্দরভাবে আপনি মাছে মুরগির জন্য ঘর বানিয়েছেন, এই যে প্রথম থেকে আপনার পরিকল্পনা শুরু থেকে যে আপনি কিভাবে শুরু করেছেন, যদি আপনার গল্পটা একটু শুনি।
0: আসল কথা হলো
1: মানে এই যে আপনার যে উদ্দীপনা, এই যে এইভাবে করা যায়, এইভাবে যে ইন্টিগ্রেটেড কালচার বা চাষ করা যায়, সুসংগত চাষ করা যায়, এই যে ব্যাপারগুলো আপনি কিভাবে মানে আপনি উদ্দীপনা পেয়েছেন?
0: আমার কথা হলো আমার প্রথমে শুরুতে আমরা খুব দরিদ্র ছিলাম, যার ফলে আমি লেখাপড়া করতে পারি নাই। আমরা আমার বয়স যখন 16 বছর বয়স হয় তখন থেকে আমি ফ্যাট ভরে ভাত খেতে পারি। এর আগে আমি কতদিন উপোস খাবার আসছিলাম, আমার পরিবার কত উপোস খাবার আসলো এটা মানে বলার মতন না। তো এরপর আমি চিন্তা ভাবনা করলাম জীবনকে উন্নতি করতে হলে ঝুঁকি নিতেই হবে, তো সারা বছর তো আর অভাব অনটন করে চলবে না। তো তখন আমি আস্তে আস্তে রিক্সা নিয়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে আমি কাজগুলো শুরু করছি। প্রথম আমি কৃষিজমি বর্গা নিয়ে কৃষিজমি চাষবাস শুরু করছি, তো এরপর দেখি বর্গা জমি চাষ করে তেমন একটা প্রফিট হচ্ছে না, তখন আমি এবার কি করলাম লিজ, কৃষিজমি লিজ নিয়ে এবার চাষ শুরু করছি। এই চাষ শুরু করতে করতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমার পরিচয় হয়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে পরিচয় হয় তখন আমারও মোটামুটি চাষ করতে করতে একটু মোটামুটি ধরেন একটু ফেভারিট আইসি অনেক পাই মানুষের চিনে, তখন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমার পরিচয় হয় যে কোনো একটা কারণে। তো হওয়ার পরে তারা তাদের যুক্তি পরামর্শে এবারে আমি আস্তে আস্তে আস্তে আস্তে আমার অন্যান্য কাজগুলো শুরু করেছি।
1: আচ্ছা, এই যে আপনি বিশাল পরিমাণ এখন মাছের চাষ করছেন, হ্যাঁ, তারপরে আপনি বলছেন শুকর পালন করছেন, তারপরে মুরগি পালন করছেন, এই যে চাষবাস পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আপনি কোথায় জেনেছেন, কিভাবে জেনেছেন?
0: এগুলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শিখেছি, ICAR থেকেও শিখেছি, এগুলা আপনি করতে করতে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যখন আপনার আপনার যদি করা যদি ইচ্ছে থাকে, হ্যাঁ, অটোমেটিক এটা একটার সঙ্গে একটা রিলেশন আপনার আসতে থাকবে।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা যারা করেছে তারা বুঝবে, যারা করে নাই তারা বলবে এই হে কিভাবে এটা সম্ভব হলো, এটা আপনি যদি করতে পারতেন তাহলে আপনারও এটা ইজি মনে হতো।
1: আচ্ছা না, আপনি খুব সুন্দরভাবে আপনি, আমরা কিন্তু অনেক জায়গায় শুনেছি কিন্তু আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু এখন আপনার এখানে এসে আমরা নিজের চোখে দেখছি যে আপনি যে পুকুর পাড়ে মুরগি পালন করছেন, ঠিক আছে, এই যে পুকুর মাছ চাষ, ঠিক আছে, মাছ চাষের যদি শুরু থেকে, যদি আমাদের এই মুহূর্তে কিষাণ বাহিনী অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন হয়তো অনেকে ভাবছেন আমাদের যে বিশ্বজিৎ মজুমদার ভাই যেভাবে চাষবাস করছেন আমরাও সেভাবে যদি করার ইচ্ছা প্রকাশ করি, ওনারা মাছ চাষের সাথে যে মুরগি চাষটা বা মাছ চাষের পুকুর তৈরি থেকে যদি একটু বলেন, পুকুর তৈরি কিভাবে করবেন বা পরবর্তী সময়ে পরিচর্যা কিভাবে করবেন, কখন মাছের পোনা ছাড়বেন যদি একটু বলেন, মানে মাছ চাষ সম্পর্কে।
0: মাছ চাষ সম্বন্ধে হলো আমার

0: প্রথমত কথা হলো একটা পুকুর, পুকুরটা পরিমাণের উপর নির্ভর করবো আমি এখানে কতগুলা শুয়ার সেটিং করতে পারবো, কতগুলা মুরগি সেটিং করতে পারবো।
1: ধরুন এক কানি,
0: হ্যাঁ এক কানি হলে পরে ধরেন আমার 100টা মুরগি হলে যথেষ্ট, আর শুয়ার হলে 2টা শুয়ার হলে যথেষ্ট, আর এর বেশি হলে এখানে মাছ চাষ হবে না, এখানে অতিরিক্ত খাবারে মাছগুলা নষ্ট হয়ে যাবে। আচ্ছা
1: আচ্ছা, পুকুর তৈরিটা শুরু থেকে যখন একদম পুকুর একদম খনন করে তৈরি করবে, শুরু থেকে পুকুরটা কিভাবে তৈরি করবেন মাছ চাষের জন্য, আপনি কিভাবে তৈরি করেছেন
0: পুকুরটা? তো জমি জমি কেটে কাটার পরে ওইখানে গোবর, তারপরে চুন, সুপার ফসফেট, পটাশ, ইউরিয়া এসব এসব গুলা দিয়া, খৈল এসব গুলা দিয়া জমিটাকে, পুকুর তলাটাকে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে এবার আপনার 10-12 দিন পরে এবারে আপনার রেণু পালান আর মাছ পালান, যে কোনো জিনিস পালান, ফলাবেন। প্রথম বছর আপনি তেমন একটা ফলন পাবেন না, প্রথম বছর পুকুর খনন করে আপনি মাছের চাষ সম্বন্ধে কিছু বুঝবেন না, কারণ পুকুরের জলগুলা নতুন, মাটিগুলো নতুন, এগুলা মাছের জন্য রেডি হতে হতে 1 বছর লাগে যাবে।
1: আচ্ছা,
0: আপনি যদি প্রথম মনে করেন যে আমি পুকুর খনন করছি, অমুকের পুকুরে ভালো মাছ প্রোডাকশন হচ্ছে, আমার পুকুরে কেন হচ্ছে না, এটা হলে ভুল হবে। এটা আপনি প্রথম বছর কিছুতেই পাবেন না, আপনার মানে যে কোনো এক যত বড় চাষি হবে হোক প্রথম বছর ফলন পাবে না, দ্বিতীয় বছর থেকে তারা ফলন শুরু হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছ চাষ তো আপনি অনেকদিন ধরে করছেন, ঠিক আছে, আচ্ছা মাছ চাষ করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কিছু রোগ প্রকাশ রোগ সংক্রান্ত বা কিছু?
0: রোগ টোক হয় এটি হয়, হলে এটি মেডিসিন আছে, আমরা মেডিসিন দিয়ে দিই।
1: কি মে ওষুধ দেন এগুলো?
0: এটি মাছের সমস্ত
1: বা কি রোগ দেখা দেয়?
0: একটা ঘায় রোগ আছে, ক্ষত রোগ,
1: এটা লক্ষণটা কি?
0: এটা শরীরে ক্ষত হয়ে
1: মাছের
0: মাছের
1: কি করে বোঝেন?
0: এটা আমরা তো নেটিং করি, মাছ বিক্রি করি, আমরা প্রায় সময় দেখি, আমি না থাকলেও জেলেরা খবর কয় তোমার পুকুরে মাছের ঘায় রোগ ধরেছে।
1: আচ্ছা,
0: তারপরে এটা ছাড়া আর একটা হয়, এটা হচ্ছে কৃমি। স্বাস্থ্য আছে এরকম স্বাস্থ্য থাকবে না, তো এরপর আপনি এবারে দিতে হবে, ওই তো আমরা এপিক্লিন, ক্লিনার এসব জাতীয় ওষুধ দিই।
1: আচ্ছা, এই যে মাছের সম্পর্কে, মাছের কোনো যদি রোগ প্রকার মানে রোগ সংক্রান্ত যদি সমস্যা হয় কোথায় যোগাযোগ করেন?
0: এটি আমরা যোগাযোগ লাগে না, আমরা এটা অটোমেটিক হয়ে গেছে।
1: না না, এখন লাগবে না, প্রথম প্রথম কোথায় যোগাযোগ করতে?
0: প্রথম প্রথম তো আমরা যারা মাছ চাষ করে তারার সঙ্গে যোগাযোগ করতাম।
1: আপনার এই পুকুরে যে মাছের তো খাবার দিচ্ছেন, আপনার যেহেতু পুকুর পাড়ে আছে,
0: আমি খাবার তেমন দিই না, আমার 60 কেজি পুকুরে, অন্যরা 3 কেজি পুকুরে যেখানে দেয়, আমি 60 কেজি পুকুরেতেও মনে হয় এইখানে দিই না।
1: আচ্ছা দেন না কেন?
0: আমার তো মুরগির মল, শুয়ারের মল এগুলো আছে।
1: সেই কথাটাই আছে। তাহলে আপনি যেভাবে সুসংগত পদ্ধতিতে মাছ চাষের সাথে মাছের সাথে আপনি শুকর পালন করছেন, মাছের সাথে পোলট্রি চাষ করছেন, হাঁস পালন করছেন, তো এইভাবে কিন্তু আপনার যে মাছের
0: আবার পুকুরের পাড়গুলোতে আমার ফলের বাগান আছে, আমরা ফলের আমরা গাছ, সুপারি, কলা, লেবু, তারপরে পেঁপে এসবগুলো আছে পুকুর পাড়ে।
1: না এগুলো থেকে ঠিক আছে আপনি আলাদা একটা প্রফিট পাচ্ছেন বা ইনকাম পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এগুলো তো মাছের উপকার আসছে না?
0: না না, এগুলো উপকার
1: উপকার আসছে
0: আসছে আসছে না বললে ভুল। যেমন আমার মশকরা কলাটা আমি নিজে না খাইয়া পুকুরে ফালা দিলাম, এটা আস্তে আস্তে ফুচিয়া মাছে খাইবো। পেঁপেটা পেঁপেটা একটা পেঁপে পাখি খাই লেছে, এটা তো মানুষের খাবার যোগ্য না, এটা আমি পুকুরে ফালাই দিই, এটা মাছে খেতে আছে, এরকম আর কি।
1: আচ্ছা, এছাড়া তো খাবার তো দিচ্ছেন, খাবার ছাড়া আর কি পুকুরের কোনো পরিচর্যা করতে হয়? যখন মাছ ঠিকমতো যদি বড় না হয় তাহলে কোনো বিশেষ কোনো পরিচর্যা
0: পরিচর্যা হয়? মাছের মাছ বড় না হলে পুকুরে চুন ব্যবহার করতে হয়।
1: আচ্ছা, কখন কিভাবে ব্যবহার করেন?
0: এটা আমরা পুকুরে দেখলে বুঝি বা পুকুরে নামলে আমরা অনুভব হয় যে এখানে এখন চুনের দরকার হয়, এটা আমরা করতে করতে অভ্যাস হয়েছে, আমরা তো এমন অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা দেখতে দেখতে করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে।
1: আচ্ছা, আমরা তো বিভিন্ন চাষের ক্ষেত্রে আমরা শুনি যে বিশেষ করে মাটির পিএইচ, অম্লত্ব এবং ক্ষারত্ব, পুকুরের সেরকম জলের কিন্তু একটা পিএইচ এর ব্যাপার আছে, মাছের বড় হওয়ার সেই ব্যাপার আপনার জানা আছে?
0: হ্যাঁ হ্যাঁ জানা আছে। আপনি আমার প্রত্যেকটা পুকুরে দেখেন,
1: হ্যাঁ
0: পিএইচ একদম বরাবর আছে।
1: আচ্ছা, কি করে বুঝেন? মেপেছেন কোথাও?
0: হ্যাঁ মাপি, মাঝে মাঝে মাপি।
1: কোথায় মাপেন?
0: ওই তো অনেক সময় ওষুধ কোম্পানি আসে, মেডিসিন কোম্পানি আয়, তারা দেখে, তারা দেখি কত না ঠিক আছে, আমার কাছে আছে, আমি এখন আমি আপনাকে দেখা দিতে পারবো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পিএস মাপার আপনার ব্যবস্থা আছে।

0: বা খুব সুন্দর
1: আছে, প্রয়োজনও না,
0: প্রয়োজন হচ্ছে
1: ওনারা মাপে দিয়ে আর কি, ওনারা আনলে তারা দেখাই দিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
1: তাদের জল ঠিকঠাক আছে কি না।
0: আচ্ছা,
1: আর এছাড়া এলাকার তো সবাই কোনো কিছুর সুবিধা অসুবিধা সবকিছু আমার লোকে শেয়ার করে, আমিও তাদের সলিউশন করে দিই।
0: আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি শুকুর পালন করছেন? আচ্ছা, শুকুর পালন করছেন, যে শুকুরের যে ভ্যাকসিনের ব্যাপারগুলো জানা আছে আপনার, কখন কিভাবে দিতে হয়?
1: এটা তো সোয়ান ফিভার, শুয়ারের একটাই ভ্যাকসিন, সোয়ান ফিভারের ভ্যাকসিন
0: একদম,
1: এটা ছমাস অন্তর অন্তর দম লাগে।
0: হুম হুম হুম,
1: একবার দিয়েছি, ছমাস পরে আরেকবার দিতে হবে।
0: আচ্ছা, প্রথম বাচ্চার কোকে কতদিন পর দিতে হয়? প্রথম
1: বাচ্চা, প্রথম বাচ্চার তো আমরা সাধারণত মেচুর হলে দিই।
0: হুম হুম, কত মাস?
1: আমরা 2 মাসে দিয়ে দিই।
0: 2 মাস পর পর দিচ্ছেন? 2 মাসে দিচ্ছেন, এরপরে কখন দেন?
1: এরপরে 6 মাস,
0: 6 মাস অন্তর দিচ্ছেন,
1: 6 মাস
0: সোয়ান ফিভারের। আচ্ছা, এই টিকাকরণ টিকাগুলো কোথা থেকে আনেন আপনার সংগ্রহ?
1: এটা মার্কেট থেকে
0: সংগ্রহ করেন?
1: ওই ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু এটা দেয় সে কিনে আনে।
0: আচ্ছা, এছাড়া আপনি মুরগি তো পালন করছেন, ঠিক আছে, মুরগির ক্ষেত্রে কোন ভ্যাকসিনের ব্যাপার আছে?
1: ভ্যাকসিনের ব্যাপার আছে,
0: কি ভ্যাকসিন দেওয়া হয়?
1: এটা F1, F2, F2 দিয়ে আমি এখন ভ্যাকসিন কমে দিই মুরগির, মুরগির তেমন বেশি
0: কারণ কারণ এখন তো কতদিন পর বিক্রি শুরু করে দেন?
1: বিক্রি বিক্রি তো হয়তো আপনার যেসব মার্কেট ভালো থাকে সেসব 30-35 দিনে বিক্রি হয়ে যায়,
0: বিক্রি হয়ে যায়। ও, সেই কারণ। আচ্ছা,
1: আর দ্বিতীয় কথা, মুরগি তো ঘন ঘন আমরা লট লই, 4 দিন 5 দিন 7 দিন অন্তর অন্তর লই, তো এই ক্ষেত্রে অসুবিধা হয়েছে যে আমরা লোকাল মার্কেট থেকে যখন আমরা ভ্যাকসিনটা নিই তখন এটা কন্ট্রোল থাকে না, তারা অনেক সময় দেখা যায় রাত্রেবেলা ফ্রিজটা বন্ধ করে তারা বাড়ি চলে যায়, তো আমি এই জন্য ভ্যাকসিনটা দনে আর নদনে সমান, এই জন্য আমি উদা পরিশ্রম করি না, টাকাও নষ্ট করি না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি পালন করছেন, হাঁস পালন করছেন, ঠিক আছে। আচ্ছা, হাঁসের পরিচর্যাটা কিভাবে করেন, বা কোনো ভ্যাকসিনের ব্যাপার আছে কি, বা পরিচর্যা খাওয়া দাওয়া কিভাবে করছেন?
1: হাঁসের ভ্যাকসিন লাগে না, হাঁস মাঝে মাঝে একটু জ্বরে আক্রান্ত হয়, তো ওটা এন্ডোফক্সিসিন বা রিকুপারেশন ওষুধ আছে, ওগুলো খাওয়াই দিলে হয়। মাঝে মাঝে দেখা যায় হাঁস লেঙ্গা হয়ে যায়,
0: আচ্ছা,
1: তো তখন আমরা এই ওষুধটা খাওয়া দিলে ঠিক হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: তো দেখা যায় হাঁস তো সারাদিনে থাকে, রাত্রেবেলা থাকে ঘরে, তো হাঁসের তো সকালে একবার খানা দিই আমরা, সন্ধ্যার সময় আরেকবার খানা দিই।
0: আচ্ছা,
1: আর সারাদিন তো হাঁস পুকুরে আছে আর খবর থাকে না আমাদের।
0: আচ্ছা আচ্ছা,
1: তো যখন দেখি অসুস্থ আটটি পারে না তখন এবারে আমরা আমাদের চিন্তা হয়ে তখন আমরা ওষুধটা ব্যবহার করি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সর্বোপরি আপনার যে বলছেন পুকুর কতটুকু আছে? 60 কানি।
1: 60 কানি,
0: 60 কানি আছে। আচ্ছা, 60 কানি শুধু মাছের কথা যদি বলি, যে 60 কানিতে আপনার মোটামুটি 1 বছরে আপনার কত টাকা মোটামুটি সে আপনার খরচ করতে হয়, লাগাতে, মানে পুঁজি লাগাতে হয়?
1: পুঁজি বলতে আমার পুঁজি
0: একটা মোটামুটি,
1: পুঁজি বলতে আমার তো লিজের টাকা লাগে আর লেবার কস্ট,
0: লেবার কস্ট লাগে,
1: হ্যাঁ, আর লিজের টাকা আর লেবার কস্ট, আর এছাড়া খানা টানা তো এমন বেশি লাগে না।
0: আচ্ছা,
1: হয় আমার 60 কানিতে প্রায় 8-10 লাখ টাকা, 10 লাখ টাকার মতো খরচা হয়,
0: খরচ হয়ে যায়। তাহলে বছরে কত টাকা আপনি লাভ পান এটা থেকে? 10 লাখ টাকা বাদ দিয়ে,
1: 10 লাখ টাকা বাদ দিয়ে 20-22 লাখ টাকার মতন লাভ হয়,
0: 20-22 লাখ টাকা। তাহলে আপনি সর্বোপরি খরচ টরচ সহ মোটামুটি 30-32 লক্ষ টাকা বছরে আপনি মাছ বিক্রি করতে পারছেন, বা খুব সুন্দর। তো এইভাবে আপনি আমাদের যারা অন্যান্য আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন, কৃষক ভাই যারা রয়েছেন, বিশেষ করে মৎস্য চাষী বা মাছের,
2: শুনলেন কিষাণ কথা। কিষাণ কথায় আজ ছিলেন সাব্রুমের বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন শিক্ষিকা জুমা পাল।
3: নমস্কার, আকাশবাণী বিলোনিয়ার সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই মহতি অনুষ্ঠান আমার কথায় সামিল করার জন্য। এখন আসছি আমার নিজের কথায়। আমি ঝুমা পাল, জন্মসূত্রে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় ছিলাম জীবনের দীর্ঘ 28 বছর। বাবা মা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়েও চর্চার সুযোগ করে দিয়েছিলেন। আমি এখন ত্রিপুরা সরকারের সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত এবং বিবাহসূত্রে ঊনকোটি জেলার কুমারঘাটের বাসিন্দা। স্বামী এবং 2টি সোনার টুকরো মেয়ে নিয়ে আমার সংসার। আমি চেষ্টা করি সব সময় ওরা যেন জীবনে মান হোশ যুক্ত মানুষ হয়ে উঠতে পারে, বেঁচে থাকার লড়াইটা যেন চালিয়ে যেতে পারে, পৃথিবীর বৃহত্তর কর্মযজ্ঞে বিভিন্ন ধরনের কাজে আজ মেয়েরাও এগিয়ে গেছে, আমিও চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে, আর চেষ্টা অব্যাহত রাখবো, রাখবো সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠার লড়াই। জগতের সমস্ত কল্যাণকর্মে ব্রতী হিসাবে, সকল সৃষ্টিশীল কাজের একজন অংশীদারী হিসেবে, সমাজের সৃষ্টিশীল কাজের বিকাশ সাধনে উজাড় করে দিতে চাই। আমি একজন বাচিক শিল্পী, আমি আমার মেয়েরা সহ সমাজের সকলের মাঝে সাংস্কৃতিক ও সৃষ্টিশীল মনন গড়তে চাই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, ওরাও বেড়ে উঠুক সৃষ্টি সুখের উল্লাসে। পরিশেষে আবারও আকাশবাণী বিলুনিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে কবিগুরুর ভাষায় দুটি লাইন বলছি। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
2: আমার কথায় ছিলেন শিক্ষিকা জুমা পাল। অনুষ্ঠানে এবারে শুনবেন অন্যরূপা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
4: বন্ধুরা, আমি নারী এই অনুষ্ঠান থেকেই বলছি। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের জন্য নির্ধারিত যে অনুষ্ঠান তা শোনার জন্য অপেক্ষা করছেন। আর আপনারা সবাই জানেন আজ যেহেতু তৃতীয় রবিবার, আজকে আমাদের জন্য রয়েছে অন্যরূপা। প্রতিদিনের মতোই আজকেও আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, যার নাম পুষ্পা দেবনাথ নন্দী। পুষ্পা, তোমাকে স্বাগত জানাই আমাদের অন্যরূপায়।
5: থ্যাংক ইউ।
4: পুষ্পা একজন বিউটিশিয়ান, তো কোথায় থাকো সেটা দিয়ে শুরু হোক। হ্যাঁ, পরিচয়টা।
5: আমার বাড়ি বিলোনিয়া রাজনগরেই।
4: আচ্ছা,
5: রাজনগরেই থাকি এখন। হাজবেন্ডের বাড়ি বিলোনিয়া রাজনগর।
4: ঠিক আছে। আর বাবার বাড়ি?
5: বাবার বাড়ি নিহাননগর।
4: নিহাননগর। পুষ্পা দেবনাথ নন্দী বলে সবাই চেনে নাকি অন্য কোনো নাম আছে? নামটা অনেক বড়, তাই বললাম।
5: এই নামটাতে শুধু যারা আমার সঙ্গে পড়াশোনা করছে তারাই চিনে।
4: আচ্ছা।
5: আর এমনিতে আমার সবাই বুলটি নন্দী এই নামে চিনে আর কি।
4: তাই পুষ্পা দেবনাথ নন্দী অনেক বড় নাম, সেজন্য বুলটি নন্দী, বুলটি নন্দীতেই সবাই বেশি
5: সবাই।
4: ঠিক আছে। তো এই যে তোমার যে এই যে পথ চলা, এই যে অন্যরূপায় আমরা তোমাকে আজকে ডাকলাম, আমন্ত্রণ জানালাম অন্যরূপায়, সেটার কারণ হচ্ছে তুমি একটা সুন্দর কাজ করো, তাই না? এই যে তোমার যে সাজগোজের প্রতি ঝোঁক, সেটা কবে থেকে শুরু হলো?
5: সাজগোজের প্রতি ঝোঁক এটা ছোটবেলার থেকে।
4: সেই সেই। হ্যাঁ।
5: তারপর যখন আমি মাধ্যমিক পাস করি তখন 3 মাসের একটা ছুটি থাকে, ছুটি তাতে কেউ কম্পিউটার শিখে, কেউ সিলি শিখে। তখন আমি আমার
4: প্রিয় কাজ তোমার
5: পার্লারের কাজ শিখব, তখন আমি বিলোনিয়া।
4: আচ্ছা, বিলোনিয়ায় শিখেছো?
5: হ্যাঁ, বিলোনিয়া।
4: বিলোনিয়ায় শিখেছো, তারপর মানে এটা মাধ্যমিকে, কোন সাল সেটা?
5: 2013 সালে।
4: 2013-তে? আচ্ছা। তারপর?
5: তারপর তো বিয়ে হলো, শিখেছি ঠিকই, এরকম ভাবে কাজ তে বাবা নেই, মার উপরেই আছি। তারপর লোকে নানান কথা, মা এই জন্য বিয়ে দিয়ে দিল আর কি।
4: বাবা নেই বলে মা খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন। তোমরা কজন ভাই বোন?
5: আমরা 2 বোন।
4: দুই বোন। আচ্ছা। তা পড়াশোনাটা চালিয়ে গেছো?
5: হ্যাঁ, পড়াশুনো বিয়ের পরে হাজবেন্ড বলেছিল পড়াশোনা করার জন্য, আমি একটু পিছিয়ে ছিলাম। তারপরে যখন ছেলে হয়, ছেলে হওয়ার পর আমি আবার ছেলে একটু বড় হওয়ার পর 2018-তে 12 পাস করি। তারপরে আবার একটা গ্যাপ, কারণ ছেলে বাচ্চাকে নিয়ে সামলাতে পারছি না। তারপরে আবার ছেলে যখন KG-1 ভর্তি হয়, তারপরে আমি কলেজটা কমপ্লিট করি, সঙ্গে পাশাপাশি আবার 2020-এ আমি পার্লারের কাজটা আবার শিখি।
4: আচ্ছা
5: হ্যাঁ, নিত্য নতুন অনেক কিছু।
4: হ্যাঁ সেই তো, যখন শিখেছিলে 13-তে, তারপর 2020 মানে অনেক চেঞ্জ হয়ে যায় এতদিনে।
5: হ্যাঁ, মেকআপটা শিখা হয়, তারপরে যে আগে তো স্ট্রেটনিং স্মুথনিং ছিল না, অনেক কিছু ছিল না।
4: হ্যাঁ, প্রথমে এগুলো তো ছিল না এটা
5: মেকআপ। তারপরে আবার মেকআপ শিখি, শিখার পরে তারপরে ছোট করে একটা পার্লার দেই, এটা থেকে শুরু আর কি।
4: এটা কোথায় পার্লারটা? তোমার রাজনগরে?
5: রাজনগরে আমার বাড়িতে।
4: আচ্ছা, তোমার কিরকম বন্ধুরা আছে, তোমার কাছে কিরকম লোকজন আসে, কিরকম সাড়া পাও তোমার কাজে? তুমি
5: ভালো মোটামুটি পাচ্ছি তো? ভালোই
4: পাচ্ছ ওই দিক, মানে এখন তো ধরো সাজগোজের প্রতি এত ঝোঁক, কি বলবো, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটি অনুষ্ঠানেই তুমি দেখবে, আগে কিন্তু এরকম ছিল না। এখন সাজগোজের প্রতি কোনো বয়স নেই কিন্তু,
5: না,
4: সবাই সাজতে খুব ভালোবাসেন, যে জিনিসটা আগে ছিল না। আমাদের ছোটবেলায় যে জিনিসটা ছিল না, যে মা মাসিরা সাজবেন কি, নিজেদের মতো একটু টিপ পরবেন, হয়তো একটু লিপস্টিক দেবেন, একটু আলতা পরবেন, এই তো, তাই না? কিন্তু এখন সব বয়সের সবাই সাজগোজ করতে পছন্দ করেন, ছোট থেকে বড়। আর যে কারণে তোমাদের কাজের চাপটাও বেড়ে গেছে।
5: কাজের চাপটা আগের থেকে একটু বেশি
4: বেশি,
5: যখন বিয়ের সিজন থাকে তখন একটু বেশি থাকে।
4: আচ্ছা আচ্ছা,
5: যখন পুজো থাকে, কোনো স্পেশাল ওকেশন থাকে, তখন একটু বেশি থাকে।
4: আচ্ছা, তোমার ধরো প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে ধরো কিরকম লোকজন তোমার কাছে আসে, যে কেউ সপ্তাহে আসছে, কেউ প্রতি মাসে আসছে?
5: প্রত্যেক দিনে টুকটাক থাকে,
4: প্রতিদিনে
5: প্রতিদিনে থাকে, কোনোদিন হয়তো একটু বেশি, কোনোদিন একটু কম,
4: রোজই কাজ করতে হয়। তো ঘর দেখছো, ঘরের কাজকর্ম করছো, বাচ্চা দেখছো, বরকে দেখছো, তারপর এই কাজ এবং সংসারের কাজের মধ্যে কোনো অসুবিধে হয় না? চলে যায় মোটামুটি?
5: চলে যায় মোটামুটি, যখন বিয়ের সিজনটা থাকে তখন একটু সমস্যা,
4: সেই ওই সময় তো কি বলবো, ভীষণ কাজের চাপ। শুধু কোনে সাজবে তা নয়, পাশাপাশি সবাই সাজবে। কে আছেন ঘরে তোমার?
5: ঘরে আমার আছে শাশুড়ি মা, আমি, হাজবেন্ড আর ছেলে।
4: আচ্ছা, উনি বাচ্চাকে দেখতে পারেন কি রকম?
5: হ্যাঁ,
4: দেখভাল করেন?
5: দেখভাল।
4: তাহলে তো এটা বাড়তি পাওনা, তাই না? অনেক সময় দেখা যায় ঘরে যারা বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা থাকেন, শারীরিক কারণে হয়তো ঠিকঠাক বাচ্চাদের দেখতে পারেন না, কিন্তু তোমার ভাগ্য ভালো যে উনি আছেন।
5: আমি ছেলেকে রেখে যেতে পারি কাজে,
4: তাই? বাড়ি আর তোমার পার্লার কি কাছাকাছি?
5: না, আমার বাড়িতেই পার্লার।
4: বাহ, তাহলে তো অনেকটাই, মানে
5: এই কারণে আমি বাড়িতে রেখেছি, যে আমার ছেলে সঙ্গে সংসার সবকিছু মেনটেন করা যেতে পারে, এই কারণেই বাড়িতেই পার্লারটা খোলা।
4: আচ্ছা, এই তোমার গল্প শুনলাম, তোমার মানে কি করে তুমি আস্তে আস্তে করে সব গুছিয়ে কাজটা শুরু করলে সেটা শুনলাম। এবার আমাদের বলো, এই যে আমাদের বন্ধুরা আজকে অনুষ্ঠান শুনছে, এক একজনের এক এক রকম স্কিন, ত্বকটা তো সবার একরকম না, তো আমাদের কিরকম ত্বকগুলো, কয় ধরনের ত্বক আছে, কোনটা ট্রিটমেন্ট কিভাবে হবে, কোনটা কিভাবে সাজবে, এটা একটু তুমি সংক্ষেপে বলে দাও।
5: ত্বক সাধারণত পাঁচ রকমের থাকে, আমরা পাঁচ রকমেরই বেশি দেখি। পাঁচ রকমের মধ্যে সবচেয়ে ভালো যেটা, এটা নর্মাল যেটা স্কিন আমরা বলি স্বাভাবিক ত্বক, এটা সবচেয়ে ভালো। তারপরে থাকে অয়েলি স্কিন থাকে, হ্যাঁ কেউ কমিউনিকেশন স্কিন থাকে, কেউ ড্রাই স্কিন থাকে, এক একজনের এক এক রকম থাকে, সেই হিসাবেই আমাদের ত্বক বুঝেই আমাদের যত্ন নিতে হবে।
4: সেই, আচ্ছা নর্মাল স্কিনে কিরকম ভাবে মানুষ যত্ন নেবে?
5: নর্মাল স্কিনে সেরকম বেশি কঠিন কিছু নেই, নর্মাল স্কিন খুবই ভালো, খুবই ভালো, নর্মাল স্কিনে সেরকম কোনো সমস্যা হয় না, সেরকম সমস্যা হয় অয়েলি স্কিনে বেশি।
4: আচ্ছা, তাহলে এই যে তৈলাক্ত ত্বক যেটা, সেটার যত্ন কিভাবে করবে? আর এখন তো বর্ষা চলছে, আর এই সময়টাতে সবাইকে একটু সতর্ক থাকতে হয়, যে কোনো রকমের অসুস্থতা বা স্কিনের যে কোনো সমস্যা হঠাৎ করে হয়ে যায়।
5: বর্ষাতে আমরা বেশিরভাগই তোমার চুলের সমস্যা বেশি হয়।
4: হ্যাঁ, বর্ষায় একেবারে প্রথম যেটা বলবে সেটা
5: চুল,
4: চুল,
5: চুলে তোমার অয়েলি হয়ে থাকে, পাশাপাশি ড্যান্ড্রফ থাকে, এই জন্য বৃষ্টির জল থেকে চুলকে বাঁচাতে হবে।
4: আচ্ছা,
5: হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করতে হবে, তারপর ভিজা চুল আঁচড়ানো যাবে না, ভিজা চুল আঁচড়ালে চুল পড়ে বেশি,
4: তাই? ওই যে জলটা চুলের গোড়ায় থাকে, সেজন্য
5: চুলটা নরম থাকে তখন।
4: আর একটা ব্যাপার, চুলের কথা তুমি যেটা বললে, সপ্তাহে 2-3 দিন চুল ধুতে হবে। তারপর যেটা বললে সেটা হচ্ছে, চুল যখন ভেজা থাকবে তখন সেটা আমরা আঁচড়াবো না,
6: আঁচড়াবো না,
4: চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুল আঁচড়াতে হবে। ঠিক আছে, আর স্কিনের কথা বলো, এই যে বললে যে নর্মাল স্কিন, ওদের ভয়ের ব্যাপার নেই বা সমস্যা কম,
6: হয়তো সব স্কিনে থাকে, তারপর নর্মালটা একটু সবার ক্ষেত্রে প্রয়োজন, স্কিন টাইপ অনুযায়ী আমরা প্রোডাক্ট ইউজ করব আর কি।
4: ঠিক আছে, আর যাদের ড্রাই স্কিন তারা কি করবে, কিভাবে যত্ন?
6: ড্রাই স্কিনটা একটু বেশি যত্ন নেওয়া দরকার। ড্রাই স্কিনটাতে অনেকে দেখা যায় কি, হ্যাঁ, এক একটা জায়গায় অয়েলি থাকে, এক একটা জায়গায় মুখেই ড্রাই থাকে, তখন তারা ড্রাই স্কিনের যে ফেস ওয়াশ পাওয়া যায়, টোনার পাওয়া যায়, ময়শ্চারাইজার পাওয়া যায়, এটা ইউজ করতে পারে।
4: আচ্ছা, এটা কিভাবে করবে একটু প্রসেসটা বলে দাও।
6: সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠলেই মুখ ধুই, তখন আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, তারপরে একটা টোনার লাগালাম, তারপরে একটা ময়শ্চারাইজার, সঙ্গে সানস্ক্রিন,
4: সেটা তো লাগবেই, মাস্ট, এটা সারা বছরই লাগে, এটা সবার জন্যই বলবো। তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত, রাতে শুতে যাওয়ার আগে, শোয়ার আগে আমরা কি করবো?
6: জামা শোয়ার আগে আবার আমরা ক্লিনজিং করব, তারপর টোনার লাগাবো, তারপর নাইট ক্রিম যা থাকে, যে যা ইউজ করে স্কিন টাইপ অনুযায়ী ক্রিম লাগাবো।
4: এটা যা যা স্কিন টাইপ বুঝে। ঠিক আছে, এটা বললে, তারপর আরেকটা জিনিস, ধরো এই যা যা ধরনের আমরা নানা প্রোডাক্টস পাই, এগুলো ব্যবহার করছি, এক একজনের জন্য এক এক রকম বরাদ্দ রয়েছে, এক এক স্কিনের জন্য এক এক রকম রয়েছে। এখন যে জিনিসটা তোমার কাছে জানতে চাইব সেটা হচ্ছে, এই যে আমরা মায়েরা, বোনেরা, দিদিরা, বাচ্চারা সবাই নিজের স্কিনের ব্যাপারে খুব, মানে কি বলবো, খুঁতখুঁতে বলো বা বেশি আগ্রহী বলো, সেটা বলা যেতেই পারে। এখন এই যে ছোট বাচ্চাগুলো, ওদের কি করা উচিত একটু বলে দাও।
6: ছোট বাচ্চাদের তো আর বড়দের ক্রিম মাখা যাবে না, ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের বেবির ক্রিম শুরু থেকেই মাখাতে হবে।
4: আর এই যে ত্বক পরিষ্কার করার যে ব্যাপারটা, ছোটদের ক্ষেত্রে সেটা কিরকম হবে?
6: ছোটদের ক্ষেত্রে তো ছোটরা তো সেরকম বেশি প্রোডাক্ট তো ইউজ করে না, তারা যে বেবিরার যে সাবান আছে, সোপ, যেটা এটা ইউজ করতে পারে, বেবিরার যে ক্রিম থাকে, হ্যাঁ, ময়শ্চারাইজার ক্রিমটা, এটা ইউজ করতে পারে।
4: আচ্ছা, এমনি মানে আমরা যেরকম ভাবে করে থাকি বাচ্চাদের সেটাই ঠিকঠাক আছে?
6: হ্যাঁ, এটাই ঠিকঠাক আছে।
4: আর ধরো যারা টিন এজে আছে, মুখে ফুসকুড়ি হয়, ব্রণও বের হয়, এই ব্রণগুলো অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে, এই সময়টাতে মেয়েদের বিশেষত, অনেক সময় ছেলেদেরও হয়, দেখা যায় ছেলে মেয়ে উভয়েরই হয়, মেয়েদের একটু বেশি হয়, এক্ষেত্রে ওরা কি করবে?
6: এই জিনিসটা বেশিরভাগে অয়েলি স্কিনে থাকে, তারপরে এই জিনিসটার জন্য আমাদের সিটিএমটা মানে ভালো করে করতে হবে, যে আমরা বাইরে গেলাম, বাইরের থেকে এসেই ভালো করে ক্লিনজিং করতে হবে,
4: হ্যাঁ, মুখটা পরিষ্কার করে, স্কুল কলেজ থেকে
6: যাওয়ার সময় একবার তো করে যাবো, বাড়িতে এসে আবার করতে হবে, আবার আবার ক্লিনজিং করে, আবার টোনার ইউজ করতে হবে, আবার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অনেক সময় কি হয়, আমরা কোনোখানে যাই ইউজ করে তারপরে বাড়িতে এসে আর মুখটা ভালো করে পরিষ্কার করা।
4: ছোটরা এই জিনিসটা বেশিরভাগ সময় করে থাকে, আর ছোটরা বলো না, আমরা বড়রাও অনেক সময় আলসেমি করে এটা করি, তাই না? এটা বড়রাও করে, কিন্তু তুমি যেটা বলছো সেটা হচ্ছে সবাইকে, ছোট বড় সবাইকে মাথায় রাখতে হবে, যে তুমি বের হওয়ার আগে যেরকম ত্বকটা পরিষ্কার করে যাবে বাইরে থেকে এসেও। আচ্ছা, এটা দিনে কতবার করা উচিত গো, এটা একটু বলে দাও।
6: তিনবার, সকালবেলা, দুপুরবেলা, আবার রাত্রিবেলা।
4: ক্ষতি হবে না তো তিনবার?
6: না, কোনো ক্ষতি।
4: আচ্ছা, তিনবার করলে তুমি বলছো ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে, ত্বকের প্রসঙ্গে তো শুনলাম, এবার তুমি বলো যে মেকআপের কথা একটু শুনি। ধরো একটা বাচ্চা বিয়ে বাড়িতে যাবে, এখনকার বাচ্চারা মানে এত বোঝে কি বলবো, ড্রেস পরবে নিজের মতো করে, এরপর মেকআপ তুমি যখন করবে তুমি বুঝতেই পারছো এই ব্যাপার, নাজেহাল হতে হয়, বড়দের তুমি বুঝিয়ে পারবে ওদের পারবে না, কিরকম ভাবে ম্যানেজ করো বাচ্চাগুলোকে, ছোট বাচ্চাদের কিরকম?
6: অনেক ক্লায়েন্ট এমন আসে যে মা মেকআপ করছে সঙ্গে বাচ্চাও করে, তখন আমরা হ্যাঁ তেমন বাচ্চাদেরকে বেশি কিছু একটা দেওয়া যায় না,
4: কিন্তু তোমাকে তো একটু বুঝিয়ে দিতে হবে যে না তোমাকে সাজিয়ে দিলাম,
6: মুখে যে অত কিছু দেওয়া যায় না, আইলাইনার দিয়ে দিলাম, একটু আইশ্যাডো দিয়ে দিলাম, আর একটু লিপস্টিক আর একটা হাইলাইটার দিলে ওরা খুশি, আর চোখের উপরে একটু আইশ্যাডো দিয়ে দিলাম তাতেই খুশি।
4: বাহ,
6: ছোট বাচ্চাদের তো সেরকম ভাবে আর মেকআপ করা যায় না,
4: সেই ওদের স্কিনটা তো খুব সেন্সিটিভ হয়, এই জন্য তো এটা সবকিছু ওরা নিতেও পারে না, অনেক সময় আবার ক্ষতিও হয়ে যেতে পারে। আচ্ছা বড়দের ক্ষেত্রে বলো, তুমি ড্রাই স্কিনে কিভাবে মেকআপ করতে হবে নর্মালে?
6: বা মেকআপ প্রোডাক্ট বেশিরভাগই একই থাকে, আমরা ওই যে তোমার প্রাইমার ময়শ্চারাইজার এই জিনিসটা আমরা এক একজনের ক্ষেত্রে এক একটা ইউজ করি।
4: আচ্ছা আচ্ছা,
6: ড্রাই স্কিনের ক্ষেত্রে একটা ইউজ করি, অয়েলি স্কিনের একটা ইউজ করি, এরকম আলাদা থাকে। আর যে মেকআপ যে ফাউন্ডেশন বলো আর যাই আছে ওগুলো মোটামুটি একই, শুধু শেডটা যার যা স্কিন টোন অনুযায়ী শেডটা আলাদা থাকে।
4: আচ্ছা আচ্ছা, এই যে ধরো যেটা তুমি ড্রাই স্কিনের কথাই বলো না, ড্রাই স্কিনের ব্যাপারটা বলো যে ড্রাই স্কিন যাদের তারা কিরকম ভাবে সাজবে একটু বলে দাও সেটা শুনি।
6: সাজের ক্ষেত্রে ড্রাই স্কিন অয়েলি স্কিন মেকআপের ক্ষেত্রে এই জিনিসটা আসে না, শুধু আমরা যখন ময়শ্চারাইজার প্রাইমার টোনারটা ইউজ করি তখন প্রথম যে ধাপটা এটাই আমরা অয়েলি স্কিন ড্রাই স্কিন হিসেবে দেই, তারপরে যেটা সবাই সাজতে পারে শুধু স্কিন টোনটা আমরা ম্যাচ করে সাজাই। এখন তো আর একটা সময় ছিল যে খুব বেশি সাজতো, এখন আর এই সাজটা খুব একটা সাজা না, সবাই বলে সাজবেও আবার মানুষে যাতে এমন না বলে যে মেকআপ করেছে, নো মেকআপ মেকআপ লুক যেটাকে বলে সেটাই বেশিরভাগ চায় এখন।
4: হ্যাঁ সেটাই, মানে সাজবে কিন্তু বোঝা যাবে না যে খুব বেশি সাজ হয়ে গেছে, কি যন্ত্রণা বলো, তো সেটা কিভাবে ম্যানেজ করো?
6: সেটা আমরা তখন প্রোডাক্টটা আমরা এভাবেই ইউজ করি যে একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে আর কি, না হাই করি না লো করি,
4: মিডিয়াম একটা,
6: মিডিয়াম একটা।
4: তো এই ড্রাই স্কিনের ক্ষেত্রে যদি আমি বলি, ড্রাই স্কিন তো সমস্যা করে আবার অয়েল স্কিনটাও সমস্যা করে, যেটা মিক্স স্কিন সেটা আর নর্মালটা মনে খুব একটা সমস্যা হয় না, তো প্রথমে কি করবে কিভাবে সাজবে সেটা বলো। ধরো কেউ নতুন একটা, কেউ শুনছেন আমাদের, কোনো মা বা কোনো বোন বা কোনো বন্ধু আজকে শুনছেন, তো প্রথমে কি লাগাবে তুমি প্রসেসটা একটু বলে দাও।
6: প্রথমে তো আমরা মেকআপের ক্ষেত্রে প্রথমে আমরা স্কিনটা ভালো করে ক্লিন করি, ঠিক আছে, ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করি, ক্লিন করার পরে আমরা টোনার লাগাই, টোনারটা লাগানোর পরে 2-3 মিনিট বা 4-5 মিনিটই আমরা ওয়েট করি, তারপরে আমরা ময়শ্চারাইজার লাগাই, ময়শ্চারাইজার লাগানোর পরেও সেম আমরা 4-5 মিনিট ওয়েট করি, তারপরে আমরা প্রাইমার লাগাই, প্রাইমারটা লাগানোর পরেও সেম আমরা ওয়েট করি, হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা মেকআপের স্টেপ বাই স্টেপ শুরু করি, কালার কারেক্টিং যাদের প্রয়োজন কালার কারেক্টর করা তাদেরকে কালার কারেক্টর করে, তারপরে ফাউন্ডেশন, তারপরে তোমার কনসিলার থাকে, সব কিছু দিয়ে তারপরে শুরু হয় আর কি এক পরে ধাপ, মেকআপের ধাপ।
4: মেকআপের কয়টা ধাপ আছে এই যে তোমার এই যে প্রসেসটা তুমি বললে, একটার পর একটা একটার পর একটা, কয়টা ধাপ এরকম?
6: অনেকগুলি হয়ে যায়, 15-20টার মতো হয়ে যায় সব, এবং কোনো সময় এরকম করে
4: করা হয়। ধরো একটা ব্রাইড সাজবে সেটা একরকম, বা ব্রাইডের পাশাপাশি বাড়ির অন্যদের সাজটা একটু অন্যরকম, সেটা কিরকম, এটা ডিফারেন্সটা কি?
6: ডিফারেন্স বলতে এখন পার্টি মেকআপটা অনেকে চায় যে এখন তো ওয়াটার প্রুফ মেকআপের খুব ডিমান্ড,
4: সেটা ছোটরাও বোঝে,
6: ওয়াটার প্রুফ মেকআপের খুব ডিমান্ড, হ্যাঁ এরকম ব্রাইডরা যেমন দেখে চায় যে ওয়াটার প্রুফ মেকআপ করবো, হ্যাঁ পার্টি মেকআপ অনেকে চায় যে টাকা,
4: আর এই সিজনে এটা আরো বেশি চলবে,
6: হ্যাঁ গরমে তো খুব বেশি ওয়াটার প্রুফ ছাড়া কথাই নেই,
4: কথাই নেই, কারণ মেকআপ নষ্ট হয়ে যায়
6: তাড়াতাড়ি, কারণ আমরা যে বাড়িতে সাজাই এসি থাকে না, ঠিক মতো ফ্যানও থাকে না,
4: তাই
6: প্রোডাক্টটা একটু ভালো না দিলে তো মেকআপ গলবেই।
4: আচ্ছা,
6: এই জন্য পার্টি মেকআপ গুলিতেও আমরা ভালো প্রোডাক্টই ইউজ করি। আমি করি না খারাপটা আর কি, কে কি করে তো জানি না।
4: সেটা এটা কি বলবো, এটা তুমি বলে না, এটা সবার ক্ষেত্রে অবশ্য এক একজনের মেন্টালিটি এক এক রকমের হয়। যেটা আমি সাজাবো, সাজটা যখন ভালো হবে নিজেরই তো ভালো লাগবে,
6: নিজেরই ভালো লাগবে। খারাপ সাজালে তো একজনে এসে বলে দেবে যে খারাপ সাজেছে, ভালো সাজালে কেউ বলে না, খারাপটা সবার আগে ছড়াই বেশি।
4: তাই
6: যে এই মেকআপ আর্টিস্ট এখানে মেকআপ করেছিল, মেকআপটা এরকম হয়েছে সেরকম হয়েছে, এটা বলে। ভালোটা খুব কমই বলে মানুষ।
4: কেন গো এরকম হবে কেন
6: জানি না,
4: মানে সমালোচনাটা বেশি হয়। তাই সমালোচনা, কোনো ফল্ট যদি থেকে যায় সেটা
6: সেটা বেশি, আলোচনাটা বেশি হয় আর কি।
4: ও আচ্ছা আচ্ছা, সেজন্যই অ্যালার্ট থাকতে হবে তাই না, অনেক ভয়ের ব্যাপার তুমি যেটা বললে।
6: যত কাজ করি আমি নিজে স্যাটিসফাইড যে হ্যাঁ ঠিক আছে আমি আমার 100%
4: দিয়েছি,
6: বাকিটা তো কিছু কিছু ক্ষেত্রে ব্রাইডরও নিজেরটা নিজেই করে রাখতে পারে না।
4: তাই সেটা কি, সেটা কি বলছো?
6: এতে মেকআপের পরে যে ছোটাছুটি, হ্যাঁ বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, বাচ্চাকে খাওয়াচ্ছে, মেকআপটা তো একটু
4: ভালো করে সাজাতে। এই যে তোমরা যখন ব্রাইড গুলোকে সাজাও, হ্যাঁ তখন তো ধরো একটা তোমাদের নির্দিষ্ট কি বলবো, যেটাকে মানে ধরো এই মেকআপটার এত রেট, এই মেকআপটার এত রেট, এরকম থাকে তো? তখন তো তুমি যেটা বললে, তখন তো তোমার কিছু করার থাকে না। যদি কোনো পার্টি এরকম থাকে যে উনি পারছেন না, ওনার সাধ্যমতো তো তখন তোমাকে সাজাতে হবে, সেক্ষেত্রে তুমি কি করো?
6: সাধ্যমতো আমি যখন দেখি যে ওনারা সাজার খুব ইচ্ছে টাকার জন্য পাচ্ছে না, তখন এমনও ব্রাইড আমার আছে যে আমি 700 টাকা দিয়েও ব্রাইড করেছি, 700 টাকা। হ্যাঁ
4: আচ্ছা,
6: 700 টাকা তার মেয়েটা সাজার খুব ইচ্ছে, সাজার খুব ইচ্ছে কিন্তু বাড়ির লোক মানছে না, মেয়েটা নিজের থেকেই 700 টাকা জোগাড় করেছে, বলছে আমি 700 টাকাই দেব, আমাকে তুমি সাজিয়ে দাও।
4: সেই তখন খারাপ লাগে তাই না, একটা বিশেষ দিন জীবনে।
6: আমার বিয়েতেই আমি সাজতে পারিনি, কারণ তখন এত ছিল না। আমি ভাবি যে আমার বিয়েতে আমি লোককে এত সুন্দর সাজাই, কিন্তু নিজেই সাজতে পারি।
4: অ্যানিভার্সারি করো বড় করে, আবার সেজে গুজে, তাহলেই হবে।
6: যতই করি বিয়েটা তো
4: এটা হবে না, তবু কিছুটা তো হবে না। ছেলের বয়স কত এখন?
6: ছেলের 10+।
4: 10+, কত বছর হয়েছে বিয়ে হলো?
6: বিয়ে হয়েছে 12+।
4: 12+, আচ্ছা। তো 12+ এ তুমি তো 12-12 বছর এক যুগ পেরিয়ে গেল, তখন তো একটা কিছু করতে পারতে। ওই একটা তুমি যেটা বললে সেটা সত্যি ইয়ে থেকে যায় মনে, অনেক জনের অনেক রকমের আক্ষেপ থেকে যায় যেটা হয়তো এই জীবনে আর পূরণ হয় না। তো যেটা বললাম, অ্যানিভার্সারি করো সুন্দর করে, সেজে গুজে বরকে বলো একটা বার আবদার করো, করতে পারো সুন্দর করে সেজে। আর তোমার যে সমস্ত ক্লায়েন্টরা তোমার কাছে আসে যারা সাজে, সাজতে ভালোবাসে, এরকম তোমার মান্থলি কিরকম বন্ধুরা আছে?
6: মান্থলি ভালোই মোটামুটি আছে, ভালো।
4: আর ধরো প্রতি সপ্তাহে আসে এরকম অনেক তো অনেকেই থাকে, খুব মানে কি বলবো ত্বকের ব্যাপারে ভীষণ।
6: প্রতি সপ্তাহে তো ত্বকে কিছু করা যাবে না, 21 দিন ফেসিয়াল করি আমরা, মাসাজ করি, 21 দিন পরে পরে করতে লাগে।
4: আচ্ছা,
6: আর ঘরে যে ক্লিনজিংটা করতে পারে,
4: বলে দাও যেটা সেটা 7 দিন পর সে ঘরে করতে পারে,
6: করতে 7 দিন পরে পরে ক্লিন আপ করতে পারে।
4: আচ্ছা আচ্ছা, আর যেটা বললে সেটা 21 দিন পর না?
6: ফেসিয়ালটা আমরা 21 দিন পর পরেই করাই, মাসে একবার,
4: প্রতি মাসে মাসে একবার। সেটার কোন এজ বার আছে কি, মানে কত মানে কিরকম বয়স থেকে এটা করা উচিত?
6: এখন তো যে দিনকাল যে ধুলো মহিলা, 18 বছরের পর থেকেই করে, এর আগে আসে আসলে আমি করাই না, ক্লিন আপ করাই, বুঝিয়ে বলে যে এত সকালে এত তাড়াতাড়ি যে এত কম বয়সের থেকে না করতে, আমি ক্লিন আপ করে দিই, ক্লিন আপটা মাসাজটা করতে পারে, ফেসিয়ালটা
4: এত ছোট। কিন্তু এখন তো তোমার কি বলবো, এখনকার বাচ্চারা অনেক সময় নিজে থেকে করিয়ে নেয়, কিন্তু তুমি যেটা বললে যে অ্যাডাল্ট হয়নি সেরকম মেয়েদের তুমি এটা করো না?
6: আমি সাজেস্ট করি যে না, না করলেই ভালো। হ্যাঁ, তারপরও যদি করে তো কিছু করার নেই, আমি আগে বলে দিই যে এই জিনিসটা তোমার জন্য না, তারপরে ওরা বুঝে, বেশিরভাগ আমি বলার পরে নাই করে, ক্লিন আপটা করতে পারে ছোট বাচ্চারা, ক্লিন আপটা করতে পারে, ফেসিয়ালটা তো সবার জন্য না।
4: ফেসিয়ালটা সাধারণত কোন বয়সে করলে ঠিক?
6: ফেসিয়ালটা তোমার যার যার স্কিনের অনেক প্রবলেম থাকে, অনেকের খুব অল্প বয়সেও প্রবলেম হয়,
4: হ্যাঁ হ্যাঁ আচ্ছা
6: তখন করতে পারে,
4: আচ্ছা
6: তখন করতে পারে, কিন্তু একদম ছোট যারা 18 বছরের নিচে যারা থাকে আমি তাদেরকে করাই না।
4: আচ্ছা তুমি যেটা বললে স্কিনের কি ধরনের সমস্যায় ফেসিয়ালটা করা উচিত?
6: অনেকের তো তোমার যে ড্রাইনেস থাকে,
4: আচ্ছা
6: ড্রাইনেসের জন্য আছে, তারপরে অনেকে রোদে পড়া একটা ট্যান,
4: এটা তো অনেকেরই হয়,
6: অনেক ম্যাক্সিমাম মানুষের ট্যান তো পরে, এটার জন্য হয়। স্কিনে কোনো সমস্যা থাকলে আলাদা এক এক সমস্যার জন্য এক একটা ফেসিয়ালের কিট থাকে এরকম আর কি।
4: তো এটা যে মানে তুমি যেটা বললে এটার যে একটা প্রকারভেদ, এটা কোন ক্ষেত্রে কিরকম, এটা সিস্টেমটা কি, মানে এটা আমি বলছি আমাদের বন্ধুরা যাতে বুঝতে পারে যে ওর এরকম সমস্যা হলে এরকম করা উচিত, এরকম হলে এরকম করা উচিত, আমরা সেটা কিভাবে তোমরা দেখো?
6: বেশি ব্রণ মুখে তারা নিম ফেসিয়াল করতে পারে, যাদের মুখে দাগ থাকে ব্রণর দাগ টাগ থাকে তারা পাপায়া করতে পারে, যাদের কোনো সমস্যা নেই এমনিতেই করতে চায় তারা স্কিন হোয়াইটনিং এর ফেসিয়াল থাকে, গোল্ড ফেসিয়াল থাকে করতে পারে।
4: আচ্ছা আচ্ছা,
6: যাদের টেন আবার টেন পরে যায় ডিটেন করতে পারে।
4: সেটা কতদিন লাগে সেটার থেকে, মানে ওই প্রসেসটা?
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথম শুনলেন আমার কথা, আমার কথায় ছিলেন শিক্ষিকা ঝুমা পাল, পরে শুনলেন অনুরূপা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বেলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। হিন্দি সংবাদে পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

सखी सहेली।

এতক্ষণ শুনলেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: have been recovered so far as rescue measures have been intensified to evacuate people trapped inside the under-construction tunnel of the NHPC Teesta Stage 6 hydroelectric project at Samardang in Namche district. The senior superintendent of police of Namche district informed that at least 25 people are trapped inside the tunnel, which collapsed likely due to landslides yesterday. Rescue operation is underway. President Draupadi Murmu, Vice President CP Radhakrishnan and Prime Minister Narendra Modi have expressed grief over the loss of lives in Sikkim. Prime Minister Modi spoke to Sikkim Chief Minister Prem Singh Tamang Gole and assured all assistance. The India Meteorological Department has issued a red alert for heavy to very heavy rainfall, with isolated extremely heavy rainfall over Himachal Pradesh, Jammu and Kashmir and Ladakh for today. IMD has also issued orange color warning for heavy to very heavy rainfall over Delhi, Haryana, Chandigarh, Punjab, Uttar Pradesh, Uttarakhand, Bihar, East Madhya Pradesh, Goa, Madhya Maharashtra and parts of Northeast India for the day. And in China Open Badminton, India's HS Pranoy's campaign ended in the opening round after losing to Malaysia's Leong Jun Hao in Changzhou today. And with that, we end this news bulletin.
1: প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম চারতরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই শিল্পীর গান, শিল্পী মান্না দে বিভিন্ন ছায়াছবি থেকে। অনুষ্ঠানের প্রথম গানটি শোনাচ্ছি হিমালয় সে উঁচা ছবি থেকে। গানের কথা লিখেছেন ইন্দিবর এবং গানটিতে সুর দিয়েছেন কল্যাণজী আনন্দজী, শিল্পী মান্না দে।

অনুষ্ঠানে এবার গানটি শুনুন। শোলে ছবি থেকে গানের কথা লিখেছেন আনন্দ বক্সী এবং গানটিতে সুর দিয়েছেন রাহুল দেব বর্মন।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি তেরে মেরে স্বপ্নে ছবি থেকে। শিল্পী মান্না দে গানের কথা লিখেছেন নীরজ এবং গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পূর্ণদিনে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আপনারা শুনছেন আজ একই শিল্পীর গান, শিল্পী মান্না দে এবং সহশিল্পীরা। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি মাসুম সোহানা ছবি থেকে, শিল্পী বসন্ত দালাল, শিল্পী মান্না দে। গানের কথা লিখেছেন দীপক জিনপুরি এবং গানের কথা লিখেছেন বসন্ত, গানের সুর দিয়েছেন বসন্ত দালাল।

মান্নাদের কণ্ঠে অনুষ্ঠানে এবারে গানটি শুনেছি পকেট মার ছবি থেকে, মান্না দে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গানের কথা লিখেছেন আনন্দ বক্সী এবং গানটিতে সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

শ্রোতা বন্ধুরা, অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি অর্চনার ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ এবং গানের কথা লিখেছেন হাসরাতি জয়পুরী, শিল্পী মান্না দে।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনলেন একই শিল্পীর গান, শিল্পী ছিলেন মান্না দে। আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন লোকগীতি লোকসঙ্গীত অনুষ্ঠানে আজকের শিল্পী কার্তিক দাস বাউল।

সিস্টেম সব চেঞ্জ হয়ে গেছে। বাচ্চা হলে এখন আসেই, আগেকার মতন অত ধৈর্য নেই। আজ থেকে 40 বছর আগে বাচ্চা হলে হসপিটাল নিয়ে যেতে হতো না। গ্রামের কিছু মহিলা আছে যারা তাই মা বলি, তারাই ডেলিভারি করাতে কি দিয়ে

জন্ম নিলেই এই নাভি কুণ্ডুটা কেটে দিত। আর এখন তো সব ডেলিভারি, এখন সিজার, মানে এখন আর সেই ধৈর্য নাই, কষ্ট সহ্য করতে পারে না, বাচ্চা হবে মানে সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে সিজার করে দিচ্ছে। আর যেদিন যাবো সেদিন কিন্তু মাস্ক দিয়ে

সবাই বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার মনে হয় হ্যালো দিল্লি বোম্বে বা আরো বিভিন্ন শহর আছে, সেখানেও থাকেন। এই প্রথম যে আমি এত নর্থ বেঙ্গলি দর্শকদের সামনে আমি গান করছি, আপনাদেরকে অনেক বুঝতে পারলেন যে প্রভু চলে যাবেন সেইখান থেকে এই আবেগটা।

0: লোকরগ্নে বাগৈ শাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জগৈ তঙ্গ ভারত হাক্তনি লোক থিকিমু দু হাজার সাতাশ নি সামং বোতাংন রোগৈ নকনি মুংবোতাং তাই নক থিকিমু বসকাংনি শালমারি পয়লা আগস্ট নি সিমি শালমারি তিরিশ আগস্ট দু হাজার ছাব্বিশ জোড়া তংনাই বাইথাং থিকিমু বসকাংনি শালমারি সতেরো জুলাই নি সিমি শালমারি একত্রিশ জুলাই দু হাজার ছাব্বিশ নি বিশিঙ্গ পাইনানি নাংনাই হাক্ত অর্থে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতন শাখাও খরচাজাক সামং বতাঙ্গ মানজাগৈ সয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবকজাগ নগ্নি সামং বোতাং তাই নগ থেকে মুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুম ব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিংতুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক ছয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি শালমারি সতেরো জুলাইনি সিমি শালমারি একত্রিশ জুলাই দু হাজার ছাব্বিশনি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগৈ হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাকনাই পাইথগ যত লোকরগ্নো বরক থিকিমুং দু হাজার সাতাশ সামুং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগৈ সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকনলাই ভারত হাপাং
1: কক্সবাজার অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ক কিছু কথা ইনসোমনিয়া নিয়ে, এরপরে শুনবেন কক্সবাজার লোকগীতি।
2: লাংমা তংসাগ্ন চলেও যেন কাহাম করেন তাঙ্গই তুই তঙ্গই থাকা বাকি অথুমুন নাঙ্গ ফিয়া অর ককথাইসা বেলাইখেই সাথাইকলায়ও গবাং থুমানি চিনি থানি জেসুক হামিয়া কিসা থুমাবো আশুক নামিয়া চিং বাকসা বাকসা বরকন গবাং থুই শাক হামিয়া অংমাহাইন কিসা থুই শাক হামিয়া অংমাবো খনাও ককখেই জেসা বরকনি ফানো অ গবাং এবা কিসা থুমানি জঞ্জাল তংখে বিনি শাক হামো বেজবা ফানো তঙ্গই মানো অর অকগ্ন সানা থাঙ্কে বেলাই খাওবো নাঙ্গ তৈলাবো লাচিও যে চিনি দফাও তাবুক ফানো মক্তরি মাননানি বাকি কেফেকনি মানুষ চামা নংমা কারই হাতিও মক্তরিনি ভিথিরক ফালমানি ন পাই চামানি রক নুকজাগো ফিয়া অমরগলে চিনি শাক হামক্রাইও বেলাই খেন হামিয়া ককে অমক্তরি মানিয়া উংমানি উকলগ গবাং মা কারণ তঙ্গ আমরকনি বিশিঙ্গ খাও কিরিমা খাও খাকচাংমা কারই খাও ওয়ানা চিন্তা আকরক নু কতরকুক অমরক নু কারই চামা নংমা বেজুয়া শাক হামিয়া বহক হামিয়া তাই কুবুন বেমার রোগব অমক্তরি মানিয়ানি কারণ অঙ্গই মানো তাই কৈসা কক হুঁকেই গদক মারমই অমক্তরি মানিয়া অঙ্গই তংখেই চিনি চিন্তা শক্তি কমিও থামসি রক তুঙ্গ তাই মানসিক বারসাম্য কমাও অমক্তরি মানিয়ানি বাই স্বাভাবিক

0: থুইনি চাপ, হৃদস্পন্দন, হজম শক্তি কমিও, স্নায়ুতন্ত্র খক্তৈগ্রন্থি, তাইমক্তৈগ্রন্থি হৈচাও, আব্রকনো কারৈ হামা না সামা রহরমাও বেজুয়া, মুকুর হয়ৈ মকলনি বুবার চিকনৈ থাঙ্গো। আবনি বাগৈন অমক্তৃ মানিয়া উংমায়াকনি কাতক না থাঙ্কে, পুইলান খানি ওয়ানা চিন্তা, খাও কিরিমারক তাই খাকসাংমা কৈ উংমারকন খিবিনানি চেতন মানা নাই। তাই কুবুন বেমারনি বাগৈ অমহাইরক নৈতংখাঙ্কাই ডাক্তি ডাক্তি ডাক্তারনি থানি থাঙ্গৈ পরামর্শ না থাইকলায়ু। তাবুকে ফাইসিদি বেলাই থুমানি কগ। পুইলানো সানা নাঙ্গো যে নিউরোহরমোন সেরোটোনিন তাই পাঁচ হাইড্রোক্সি ট্রিপটোফিন চিনি সাগ বেলাই থুনা মুসুমরিব। বক্রকনি হাইপোথ্যালামাসনি উক্লক বখাক কসা অংখবো চুং বেলাই থুনা মুচুঙ্গো। চিনি বক্রক কসার দখল জেসাকে ফানোচু চাওই বেজুয়া অংখাই চুং অ গোবাং থুমানি বেমার বাই মানজাগো। বিশি চব্বিশ উমরনি প্যাট্রিসিয়া মাগুরি মুঙ্গৈ খরকসা বরৈ পাঁচ বছর থুমাং তঙ্গৈ থৈমানি ইয়াকুল এলেমিরক আমজগৈ নাইয়ৈ নুখা যে বিনি বখরক তাই পন্সনি টকমেন্টাম গসা অংখা। অ গোবাং থুমানি বাই চিনি সাগ থৈ থাংলাইসু উংমানি অস্বাভাবিক উঙ্গৈ মানো। অবন কারৈ ইয়াক ইয়াকুং বরৈ পাইথাগ থাঙ্গৈ হিমৈমানিয়া ফানো উংনা তঙ্গ। অববাইন ডাক্তার নিথানি থাঙ্গৈ পরামর্শ নানানি নাংসগো। হাইকে সিংতাবুক বিশ্রক থুনা নাংনাই ককে জুদা জুদা বরক নিথানি জুদা জুদা জরাতেই থুমানি নুকজাগো। ফিয়াবা অ কক কুবুইছে যে চিনি উমর বাই থুমানিলে বেলাই কুবুর লাইজাকছে। তামু হিনমালে উমর বাংরে রক্ষেই থুনা মুসুংমানি ইয়াকেবা থুমানি কসে কমেরে রগো। তাবুক অ কক নসেচং মুইতুমা নারকনাই সালব্রুম চেরাইরক হুঙ্কাই দশ নিশিমি চন্দ্র ঘণ্টা, চাকরা রকমকেই সাত নিশিমি নয় ঘণ্টা, তেই বুড়া বুড়িশি রকমকেই পাঁচ নিশিমি ছয় ঘণ্টা থুকাহেন চুগো, তাই আবন চিনি শাক কাহামনি বাগৈ চুগো। তাই কৈসা কক হুঙ্কাই চিন আগি যে জরাও থু তিনিব তাই উলব অ জরাও ন থু কাহিকে হামু। আবনি বাগৈ যত বড় রকন জানি যা যা শাক কাহাম তনিনা বাগৈ জানি উমরন রগৈ কাইসা জরান তৈয়ৈ থুনা নাংনাই হাইখেসে চিনি শাক কাহাম তংনাই তৈ সামুং তাংনা জরাবু মাননাই।
1: কবুল অনুষ্ঠানে দেখুন শুনলেন স্বাস্থ্য বিষয়ক তথ্য তন্দ্রা আচ্ছন্ন এ নিয়ে কিছু কথা। অনুষ্ঠানে এবার শুনুন কক বলকে লোকগীতি শিল্পী কয়াতি দেববর্মা।

¿Cómo es la cosa? ¿Cómo es la cosa?

Thank you.

ককবরক লোকগীতি শিল্পী ছিলেন কয়াতি দেববর্মা। এরই সাথে শেষ হলো আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন আলোচনা, আজকের বিষয় খার্চি পূজার কথা। এ নিয়ে আলোচনা করবেন বিলোনিয়া পিএম শ্রী আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক বিকাশশীল। এছাড়া শুনবেন মাটির কাছে মানুষের মাঝে এ পর্বে কৃষক বন্ধুর সাক্ষাৎকার। শুনলেন আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 22 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 70% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা, এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকার কৃষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিচু জমির পুকুরগুলির চারিদিক জাল দিয়ে ঘিরে দিতে হবে, যাতে করে উপচে পুকুরের মাছ জলের সাথে বাইরে বেরিয়ে না যায়। আগামী দুদিন গবাদি প্রাণী ঘরে বেঁধে রাখুন এবং পর্যাপ্ত খাওয়ার জল এবং খাবারের ব্যবস্থা করতে হবে। জমিতে সার এবং ওষুধ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়াই ভালো। এক দুই দিন বিরতির পর অনেক জায়গাতে আবার বৃষ্টি শুরু হয়েছে। জমিতে, বিশেষ করে নিচু জমিগুলোতে বিগত দিনের বৃষ্টিপাতের ফলে আটকে পড়া জল কিছুটা শুকিয়ে আসার পর আবার নতুন করে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। সেসব জমিতে, বিশেষ করে আমন ধানের বীজতলায় বা সদ্য রোপণ করা আমন ধানের জমিতে, সবজি, বাদাম ইত্যাদি জমির জল নিষ্কাশনের নালাগুলো পরিষ্কার এবং ভারী বৃষ্টির ফলে আটকে পড়া জল বের করে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সার বা ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকাই ভালো। তবে একটানা বৃষ্টি ও বাতাসে অধিক আর্দ্রতার কারণে ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগের প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করা দরকার এবং আবহাওয়া অনুকূল আসা মাত্রই সুরক্ষামূলক ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। আমন ধানের চারা 15-20 দিন হয়ে গেলে তা মূল জমিতে লাগানোর সবচাইতে উপযুক্ত সময়। যদিও অনেক চাষিরা চারার বয়স 30-40 দিন হয়ে যাওয়ার পর মূল জমিতে নিয়ে লাগান, কিন্তু মনে রাখতে হবে 15-20 দিন বয়সের চারার উৎপাদন ক্ষমতা 30-40 দিন বয়সের চারার থেকে বেশি। তাছাড়া বেশি বয়সের চারার বৃদ্ধি বিলম্ব হয় এবং পাঁচকাঠি তুলনামূলকভাবে দেরিতে বের হয়। ফুল বা ফল আসার সময় ঢেঁড়সের শোষক পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ প্রতিরোধ করার জন্য কার্বারেল 50 WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ইমিডা ক্লোপ্রিট 0.3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। এই সময়ে পোলট্রিতে কক্সিডিওসিস রোগ দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন বোধে ফিনাইল দিয়ে নির্দিষ্ট সময় পরপর ঘর ধুয়ে দিতে হবে। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করে রাখাই ভালো। শুকরে এই সময় কৃমির আক্রমণ হতে পারে। কৃমিনাশক ওষুধ প্রয়োগ করুন এবং যথাসম্ভব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বু ছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

0: বাজারদর পর্বে জানিয়ে দিচ্ছে বড়পাথরে নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজারদর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা। করলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। গাজর প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। বরবটি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা। মাছের বাজারে বড় কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা। হাঁসের ডিম প্রতি 4টে 50 টাকা এবং মুরগির ডিম প্রতি 4টে বিক্রি হচ্ছে 35 টাকা। ব্রয়লার আস্তা প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা। কাটা মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকা। রসুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,200 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,000 টাকা, প্রতি কেজি 30 টাকা। আলু প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 1,600 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 2,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা। মিষ্টি কুমার প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। শুনলেন বাজারদর পর্বে বড়পাথরে নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজারদর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। এখন শুনুন আলোচনা, বিষয় খার্চি পূজার কথা। আর আলোচনা করছেন বিলোনিয়া পিএম শ্রী আর্যকলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক বিকাশ শীল। শুনুন ওনার আলোচনা। নমস্কার, আজকের আলোচনার বিষয় খার্চি পূজার কথা। এ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পিএম শ্রী আর্যকলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক বিকাশ শীল। নমস্কার বিকাশবাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আজকের আলোচনার বিষয় খার্চি পূজার কথা, তো আপনার কাছ থেকে প্রথমে জানব, আসলে আমরা জানি যে খার্চি পূজা ত্রিপুরার ইতিহাস বিজড়িত একটি ধর্মীয় অনুষ্ঠান। এই পূজোর প্রবর্তনের ক্ষেত্রে বিজড়িত ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, যদি এ বিষয়ে একটু আলোকপাত করেন।
1: আসলে ত্রিপুরা তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের সুপ্রসিদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত খার্চি তথা চতুর্দশ দেবতার পূজার নেপথ্যে জড়িয়ে আছে এক কৌতূহলোদ্দীপক কাহিনী।
0: আচ্ছা,
1: বলে রাখা ভালো যে এই কাহিনী আংশিক ইতিহাস মিশ্রিত এবং আংশিক প্রবাদ রঞ্জিত। ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কিত গ্রন্থাবলী রাজরত্নাকর এবং রাজমালা এসবের সাক্ষী বহন করছে।
0: আচ্ছা,
1: কথিত আছে পৌরাণিক যুগে রাজা দত্তের পুত্র রাজা ত্রিপুর ছিলেন অত্যন্ত অত্যাচারী, প্রজাপীরক ও বিধর্মী। পুত্রের অপকর্মে মৃতশ্রদ্ধ হয়ে মহারাজ দত্ত ত্রিপুরের হাতে রাজ্যভার অর্পণ করে বানপ্রস্থে গমন করেন।
0: আচ্ছা,
1: মহারাজ ত্রিপুর রাজা হওয়ার পরও তার পূর্ব চরিত্রের কোন পরিবর্তন হয়নি।
0: আচ্ছা,
1: বরং প্রজাদের উপর তার অত্যাচার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। আর রাজার অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রজাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহেশ্বর নিজের হাতে রাজা ত্রিপুরকে ত্রিশূলবিদ্ধ করে হত্যা করেন।
0: আচ্ছা,
1: ত্রিপুরের মৃত্যুর পর রাজ্যে আবারও সেই অরাজকতা সৃষ্টি হয়। বিপন্ন প্রজারা একান্ত অসহায় হয়ে মহাদেবের শরণাপন্ন হলে তারই কৃপায় পুণ্যবান রাজা ত্রিলোচনের জন্ম হয়। কথিত আছে মহাদেবের বরে ত্রিপুরের বিধবা পত্নী রানী হীরাবতীর গর্ভে ত্রিলোচনের জন্ম হয়।
0: আচ্ছা,
1: রাজমালা প্রণেতাগণ রাজা ত্রিলোচনকে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের সমসাময়িক রাজা বলে বর্ণনা করেছেন। রাজমালায় এটাও বর্ণিত রয়েছে যে মহাদেবের আদেশে রাজা ত্রিলোচন চতুর্দশ দেবতার বিগ্রহ স্থাপন করেন।
0: আচ্ছা,
1: ত্রিলোচনের মাতাকে শিব যে চতুর্দশ দেবতা ইষ্ট দেবতা রূপে প্রদান করেন, সেই চতুর্দশ দেবতাই ত্রিপুর রাজবংশের কুল দেবতা হয়েছেন।
0: আচ্ছা,
1: বলা বাহুল্য যে চতুর্দশ দেবতার মধ্যে শিবই প্রধান, তাই শিবের নাম প্রথমে স্থান পেয়েছে।
0: আচ্ছা,
1: এ প্রসঙ্গে আরেকটি পৌরাণিক কাহিনী জড়িত আছে। সেটা হচ্ছে রাজা ত্রিপুরের মৃত্যুর পর তার শোকাহত রানী শিবের কাছে আশীর্বাদের জন্য প্রার্থনা শুরু করলেন। একদিন রানী যখন স্নান করার জন্য নদীতে যাচ্ছিলেন, তখন একটি বট গাছের ডাল থেকে চতুর্দশ দেবতার কান্নার শব্দ শুনতে পেলেন।
0: আচ্ছা,
1: কেননা একটি বন্য মহিষ চতুর্দশ দেবতাদেরকে তাড়া করছিল।
0: আচ্ছা,
1: চতুর্দশ দেবতাদের নির্দেশ মতো রানী তার রিসার মাধ্যমে ওই মহিষকে বশ করাতে দেবতারা তুষ্ট হয়ে তাদেরকে কুল দেবতা হিসেবে অর্চনা করার জন্য রানীকে নির্দেশ দেন।
0: আচ্ছা আচ্ছা, আসলে খার্চি পুজোর নামাকরণের যে নামকরণ হয়েছে, এর আক্ষরিক তথ্য আমরা পেতে পারি কি, বা এই পুজোর নাম এমনটা হলো কেন?
1: আসলে এটা নিয়ে বিভিন্ন রকম মতবাদ রয়েছে, মতামত রয়েছে, তার মধ্যে একটা দুটো আমি তুলে ধরার চেষ্টা করছি। খার্চি শব্দটি এসেছে খার এবং চি থেকে। ত্রিপুরি ভাষায় খারের অর্থ হচ্ছে পাপ এবং চির অর্থ হচ্ছে পরিষ্কার করা।
0: আচ্ছা,
1: অর্থাৎ এই পুজো করলে পাপ থেকে মুক্তি মেলে।
0: বা
1: খার্চি পূজার মূল উদ্দেশ্য হল পৃথিবীর মাতাকে শুদ্ধ করা। এটা বিশ্বাস করা হয় যে ১৪ দিন ঋতুর কারণে পৃথিবী অশুদ্ধ হয়ে যায়, তাই এই পুজোয় ১৪ দেবতাকে স্নান করিয়ে যজ্ঞ করে পৃথিবীকে আবার পবিত্র করা হয়।
0: আচ্ছা,
1: আরো একটা কাহিনী জড়িত আছে এটার সঙ্গে। আমরা জানি যে অম্বুবাচীর যে ১৫ দিন পর এই পুজো আয়োজিত হয়, এটা বিশ্বাস করা হয় যে অম্বুবাচীর সময় দেবী কামাখ্যা ঋতুস্রাব তখন হয়। দেবী কামাখ্যার ওই সময় খনন বা কর্ষণ এগুলো আমাদের হিন্দু শাস্ত্রে নিষিদ্ধ আছে।
0: একদম,
1: অম্বুবাচীর পর খার্চির সময় ধরিত্রী মাতা ঋতুজনিত যে অপরিচ্ছন্নতা সৃষ্টি হয় সেটাকে কাটিয়ে উঠে উনি শুদ্ধ হয়ে ওঠেন। অর্থাৎ পৃথিবীর শুদ্ধি বা পাপের শুদ্ধিকরণ খার্চি শব্দের অর্থ। আর অন্য একটা ব্যাখ্যায় বলা যায় ত্রিপুরার রাজারা প্রকৃতির উপাসক, খা মানে আবার পৃথিবী।
0: আচ্ছা,
1: পৃথিবীর উপাসনায় ও শুদ্ধিকরণের মাধ্যমে পৃথিবীকে ফসল উপযোগী করা এবং ফসল উৎপাদনের মাধ্যমে সমৃদ্ধি কামনা করা এই পুজোর একটা উদ্দেশ্য।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খার্চি পুজোর যে চতুর্দশ দেবতাকে পুজো করা হয়, সেই মূর্তিগুলোর মাহাত্ম্য কি, বা মন্দিরের যে স্থাপত্য শৈলী রয়েছে তারই বা মাহাত্ম্য কি, যদি সেই বিষয়ে একটু বলেন।
1: আসলে এই যে চতুর্দশ দেবতা যে মন্দির যখন আমরা এটা পুরান আগরতলায় দেখতে পাই, সেটা এখানে আনা হয়েছে সমরেশ গাজীর আক্রমণের ফলে। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা বিবেচনা করি, আমরা দেখি তার আগে এই মন্দির ছিল রাঙামাটিতে উদয়পুরে।
0: আচ্ছা,
1: উদয়পুরে থাকার সময় এই মন্দিরটি খ্যাতির শীর্ষে ছিল। উদয়পুরের মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য। বর্তমানে যে পুরাতন আগরতলায় মন্দিরটা রয়েছে সেটা মহারাজা কৃষ্ণমাণিক্য তৈরি করেন।
0: আচ্ছা,
1: উদয়পুরের রাজপ্রাসাদে কুল দেবতা হিসেবে পূজিত হতেন তখন ১৪ দেবতা। এটা কথিত আছে যে রাজা কৃষ্ণমাণিক্য যখন ত্রিপুরার শাসক ছিলেন তখন ১৭৬১ সালে তার রাজধানী উদয়পুরে থেকে পরিবর্তন করে পুরাতন আগরতলায় উনি আনেন। তখন দেবদেবীরাও তার সাথে নতুন রাজধানীতে আসার ইচ্ছা প্রকাশ করল। রাজা তাদেরকে আগরতলা এনে এই যে নবনির্মিত মন্দির যেটা আমরা এখন দেখতে পাই স্থাপন করেন। তিনি ১৪ দেবতাদের জন্য যে মন্দিরটি নির্মাণ করেছিলেন তা গ্রামের কুড়ে ঘরে সমতল ছাদের আদলে তৈরি।
0: আচ্ছা,
1: আবার দুটো গম্বুজ রয়েছে যা বৌদ্ধ স্তূপের মতো উপরের দিকে অনেকটা ছোট।
0: আচ্ছা আচ্ছা,
1: বর্তমানে প্রাচীন মন্দিরের যে কাঠামো রয়েছে সেই কাঠামোকে বাঁচিয়ে রেখে আরেকটা পরিকাঠামো তৈরি করা হয়েছে, এটা ফর দ্য সেক অফ সেফটি।
0: আচ্ছা,
1: এই মন্দিরের ঠিক ডান দিকে ছোট্ট আরেকটা মন্দির রয়েছে, এই মন্দিরটি হল বুড়ামায়ের মন্দির।
0: আচ্ছা,
1: এই ১৪ দেবতা মন্দিরে ১৪ জন হিন্দু দেবদেবী আছেন, কিন্তু বছরের প্রতিদিন কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই ১৪ জন দেবদেবীর প্রত্যেকদিন এখানে পূজিত হন না।
0: আচ্ছা,
1: এখানে শুধুমাত্র তিনজন দেবদেবী পূজিত হন প্রত্যেক দিন। উনারা হলেন হর, উমা এবং হরি।
0: আচ্ছা,
1: আমরা জানি যে আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে চোদ্দ দেবতা পুজো হয়। সাত দিন ধরে এই পুজোটা চলে এবং এই পুজো উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা ওইখানটায় হয়। আর এই যে তিনজন দেবদেবীর কথা বললাম, তাদেরকে বাদ দিয়ে বাকি দেবদেবীরা হলেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি।
0: আচ্ছা,
1: ত্রিপুরী বা ককবরক ভাষাতেও এই চতুর্দশ দেবতার ভিন্ন ভিন্ন নাম রয়েছে।
0: আচ্ছা,
1: আরেকটা কথা যেটা উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে চতুর্দশ দেবতার মূর্তিগুলো অষ্টধাতুতে তৈরি।
0: আচ্ছা,
1: কিন্তু এখন দেখা যায় আমরা যখন খাচি পুজোর সময় যাই, চোদ্দটা দেবতার মধ্যে একটা দেবতাকে অনেকটা সাদাটে দেখা যায়।
0: আচ্ছা,
1: ওইটা আসলে আমরা দেখেছি যে কিছুদিন আগে, বর্ষখানেক আগে স্নান করানোর সময় একটা নদীর মধ্যে পড়ে গিয়েছিল, এটাকে বহু খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি।
0: আচ্ছা,
1: তারপর থেকে এটা বিশেষ উদ্যোগ, এটা রূপোর তৈরি।
0: আচ্ছা,
1: এটা আর অষ্টধাতুর তৈরি না। এখন বর্তমানে অষ্টধাতু তৈরি ১৩টা মূর্তি রয়েছে, একটা রূপোর মূর্তি রয়েছে।
0: আচ্ছা,
1: আর এটাই হল মূর্তির
0: মাহাত্ম্য। আচ্ছা, এই যে খার্চি পুজো হয় সাত দিন ধরে চলে, যে খার্চি পুজোর পদ্ধতি সম্পর্কে যদি দু একটি কথা বলেন।
1: পদ্ধতি বলতে আমরা সাধারণ দৃষ্টিতে যেটা দেখি বাইরের থেকে, এক সপ্তাহ ব্যাপী খার্চি পুজো হয়। প্রত্যেক দিন একদম প্রভাতে, একদম প্রাতে প্রধান পুরোহিত, যাকে চন্তাই বলা হয়, উনি সূর্য প্রণাম করে মন্ত্র পাঠ করেন এবং ছাকছিছু বলির মাধ্যমে এই পুজো শুরু করেন। এই পুজো হিন্দু দেবদেবীর পুজো, যদিও পুজো পদ্ধতি কিন্তু একটু ভিন্নতর।
0: আচ্ছা,
1: চন্তাইগণ যে মন্ত্র পাঠ করেন তা দুর্বোধ্য। এসব মন্ত্রের অর্থ যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে। কোন এক সময় রাজাও নাকি জানতে চাইছিলেন, কিন্তু চন্তাইরা বলেছেন যে এটা যদি ডিসক্লোজ করা হয় তাহলে কিন্তু এটা রাজ্যের অমঙ্গল হবে, তখন আর রাজা জানতে চাননি। আরো একটা
0: ব্যাপারে তো কোন রাজা কোন রাজ্যের অমঙ্গল করতে চান
1: না, নিশ্চয়ই চাইবেন না।
0: সেই
1: আর এ ব্যাপারে আরেকটা গল্প রয়েছে, যে আমরা জানি জগৎ বিখ্যাত ভাষাবিদ ডক্টর সুমিত্রি কুমার চ্যাটার্জি, উনি একবার স্বয়ং এ বিষয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন, যাতে করে তাদের ভাষাটাকে উনি গবেষণা করে চতুর্দশ দেবতা সম্পর্কে আরো কিছু তথ্য উনি পেতে পারেন। কিন্তু চন্তাইদের কাছ থেকে উনি কিন্তু কোন উত্তর পাননি, উনি ওই যাত্রায় ব্যর্থ হয়েছেন, পরে আর সফল হন।
0: আচ্ছা আচ্ছা,
1: খাচ্ছি পুজো এবং মেলা ত্রিপুরার আমরা জানি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষেরই উৎসব এবং মেলা।
0: ঠিক তাই,
1: এক বছর পরে চোদ্দ দেবতা ঠাকুর প্রথমে মুখ ধুবে, তারপরের দিন স্নান করে বা স্নান যাত্রার মাধ্যমে শুরু হবে চোদ্দ দেবতা পূজা বা খাচ্ছি পূজা বা মেলা। বছরের প্রত্যেক দিন এই চতুর্দশ দেবতা কিন্তু দেখতে পাওয়া যায় না, একটু আগে আমরা বললাম। শুধুমাত্র খাচ্ছি পুজোর সময় সারিবদ্ধভাবে এই চোদ্দ জন দেবতাকে একসঙ্গে দেখা যায়।
0: আচ্ছা,
1: খাচ্ছি পুজো আমরা দেখি যে লক্ষ লক্ষ দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন আশীর্বাদ ধন্য হওয়ার জন্য, এবং সাধু সন্তদের সমাগম হয় ব্যাপক পরিমাণে। বহু ঐতিহাসিক ঘটনার উত্থান পতনের সাক্ষী রয়েছে, এই নীরব দর্শক হয়ে অনেকটা সাক্ষী রয়েছে এই চতুর্দশ দেবতা মন্দির, যেটা আমরা সেই ঐতিহাসিক আমল থেকে বর্তমান পর্যন্ত দেখতে পাচ্ছি।
0: ঠিক তাই। আচ্ছা, এই যে দিন দিন খার্চি পুজোয় যে দর্শনার্থীদের যে সংখ্যা বাড়ছে, এবারের খার্চি পুজোয় কি ধরনের বাড়তি আকর্ষণ রয়েছে আপনার মনে হচ্ছে?
1: বরাবরের মতো বিভিন্ন কমিটি করে সেই পুজোকে যাতে সুষ্ঠুভাবে, মেলাকে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা হয় তার একটা প্রচেষ্টা নেওয়া হয়। এবারের খাচ্ছি পুজো উপলক্ষে বিভিন্ন রকমারি দোকানের পসরাতে বসেছে, ফুড কোর্টের আয়োজন করা হয়েছে, তার সঙ্গে ফুড কোর্টগুলিতে খাদ্যের গুণাগুণ যাতে নিশ্চয়তা থাকে ওই ব্যাপারে দেখা হচ্ছে। সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, আমরা জানি আমাদের উত্তর পূর্ব ভারতের যে বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়, এবারও সেই প্রচেষ্টা রয়েছে। আর এবার তো ২২ জুলাই থেকে রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পুজো শুরু হতে যাচ্ছে। এবারের পুজো মেলায় এক পের মাকে নাম, এই যে প্রধানমন্ত্রী আয়োজিত ঘোষিত এই যে অনুষ্ঠান সেটাও কিন্তু উদযাপন করা হচ্ছে, একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিবেশ সম্পর্কে যে সচেতনতা যাতে আমরা আনতে পারি। খাচি পুজো কমিটির যে চেয়ারম্যান ওইখানকার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় বৈঠকের শেষে উনি একটা সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, ওইটা তো উনি জানালেন যে মেলার দিনগুলিতে প্রত্যেক দিন প্রায় 1000 গাছের চারা বিতরণ করা হবে,
0: আচ্ছা,
1: যাতে করে আমরা পরিবেশ সচেতনতা বাড়াতে পারি। তাছাড়া থাকছে বিশেষ বাস পরিষেবা, যাতে করে মেলায় জাতি উপজাতির অংশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারে। আবার বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে মেলা কমিটির পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে এবং আজকেই দেখতে পেলাম যে সেটার অনুমোদনও চলে এসছে, বিশেষ ট্রেন অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে। আর এবারে যে খাচি পুজো আমরা জানি যেটা 265তম আসর, আর আমরা যারা সরকারি ছুটি তো ঘোষণা করা হয় বরাবরের মতো, মোটামুটি এই আয়োজন আরো ব্যাপক আয়োজন আমরা সামনাসামনি যখন যাব মেলাতে মেলা উপভোগ করতে তখন আমরা আরো বিচিত্র আয়োজন আমরা হয়তো দেখতে পাবো।
0: আচ্ছা, এখানে যে বিভিন্ন ধরনের লোকের সমাগম হয়, অনেক লোকের সমাগম হয়, সেখানে নিরাপত্তা সম্পর্কে কি কি আয়োজন করা হয় সেই বিষয়ে যদি একটু।
1: নিরাপত্তার জন্য রাজ্য সরকারের বিশেষ প্রস্তুতি রয়েছে, আমরা স্কুলে স্কুলে যে বিভিন্ন স্কাউট গাইডস যারা আছে স্বেচ্ছাসেবক বা সেবিকা তাদের একটা টিম ওইখানটায় থাকে, তারপর সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা ওইখানটায় থাকে যাতে করে সুনিয়ন্ত্রিত করা যায় বিভিন্ন লাইনগুলোকে।
0: আচ্ছা,
1: তারপর এখানে বিভিন্ন ধরনের আমাদের যে নিরাপত্তা যে কমিটিগুলো রয়েছে তারা ওইখানটায় সাদা সিভিল ড্রেসে কিন্তু কাজ করে চলছে যাতে করে কোন নিরাপত্তা জনিত ঘাটতি না দেখা দেয়।
0: আচ্ছা, এখানে তো 7 দিন ধরে চলে, ঠিক আছে, অনুষ্ঠান চলে, তাহলে বিশেষ করে বাইরের যারা আসে, ঠিক আছে, তাদের থাকা খাওয়ার কোন তাহলে কি বিশেষ কোন ব্যবস্থা করা হয় কি নাকি তাদের মানে এই ধরনের কোন
1: তাদের থাকা খাওয়ার জন্য পুরনো হাবিলি বলে ওইখানে যাত্রী নিবাসের ব্যবস্থা রয়েছে।
0: আচ্ছা,
1: আর পাশাপাশি বিভিন্ন প্রাইভেট উদ্যোগে ওইখানে থাকারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে, পাশে বিভিন্ন হোটেল ফোটেল ওইগুলো রয়েছে, স্থানীয়রা এগুলো আয়োজন করেছেন। আর আগরতলা শহর থেকে তো খুব একটা দূরে নয়, আর একটু গেলেই ওইখানে তো থাকার ভালো বন্দোবস্ত রয়েছে, আর এমনিতে সরকারি উদ্যোগে যে ওইখানে হাভেলিতে থাকার ব্যবস্থা রয়েছে।
0: আচ্ছা, এখানে যে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে খাচি পুজোর কি বলবো যে কথাটা বলছেন যে খাচি পুজোর গুরুত্ব সম্পর্কে বা আমাদের দর্শনার্থীরা খাচি পুজোতে গিয়ে মানে কি বলবো মানে কি ধরনের পুণ্য ওনারা সঞ্চয় করতে পারেন বা সেখানে সরাসরি সেখানে কি যেখানে পুজো হয় সেখানে সবাই কি যেতে পারে কি কাছাকাছি?
1: হ্যাঁ, পুজোর সময় কাছাকাছি যেতে পারে, এবং এটা আমরা জানি যে আমাদের পরম্পরা জাতি উপজাতি আমরা এই পরম্পরা নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে আমরা সবসময় কিন্তু ত্রিপুরাতে একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলেছি, বিভিন্ন সময় সেই পরিবেশকে বিষাক্ত করার চেষ্টা করা হলেও তা কিন্তু বেশি উঠেনি শুধু এই পরম্পরাগত ঐতিহ্যের কারণে। এক্ষেত্রে খাচি পুজোর একটা বিশেষ অবদান কিন্তু আমরা লক্ষ্য করি। খাচি পূজার মতো উৎসবগুলোই আমাদের জাতি উপজাতি সহ বিভিন্ন ধর্মের বর্ণের সব মানুষকে সমবেত করে এটা একটা মিলন মেলায় পরিণত করে।
0: আচ্ছা,
1: আর সত্যি সেই মিলন মেলা সামগ্রিক অর্থে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং খাচি পুজো ত্রিপুরার যে ভবিষ্যতের জন্য এটা সেই পরম্পরাকে ধরে রাখবে এটাই আমার একান্ত বিশ্বাস।
0: আচ্ছা, এক্ষেত্রে খাচি পুজো ধরুন আমাদের দুর্গাপুজো এই ধরনের বিশেষ বিশেষ পুজোগুলোতে আমরা বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেলে পুজো করি, এখানে খাচি পুজো পুরনো আগরতলায় হচ্ছে, ঠিক আছে, এছাড়া ওই বিশেষ তিথিতে আমাদের যারা জাতি উপজাতি বাড়িঘরে কি কোনো বিশেষ কোনো পুজোর আয়োজন করা হয় কি?
1: খাচি পুজোটা আসলে এটা কুলদেবতাদের পুজো, রাজাদের কুলদেবতা। এটা রাজাদা যখন ত্রিপুরা ভারতভুক্তি হলো তারপর থেকে কিন্তু এটা গভর্নমেন্ট স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন মন্দিরগুলোকে আমরা জানি যে দুর্গবাড়ি রয়েছে বা খাচি পুজোর যে আয়োজন চতুর্দশ দেবতা মন্দির এগুলি কিন্তু এগুলোর প্রধান যে সেবাই হচ্ছেন DM অফ ওয়েস্ট ত্রিপুরা।
0: আচ্ছা আচ্ছা,
1: তারা বিশেষ উদ্যোগ নিয়ে সেটাকে বিভিন্ন কোনোভাবে যাতে ঘাটতি না থাকে পূজার্চনার ক্ষেত্রে সেটা তারা বিশেষভাবে খেয়াল রাখেন।
0: আচ্ছা, তাহলে বিশেষ করে সমস্ত বাড়ি ঘরে এই ধরনের কোন আর কোন পুজোর আয়োজন করা হয় না, বিশেষ করে ওই সাত দিন বিশেষ করে আমাদের সমস্ত অংশের লোকজন, হ্যাঁ, যারা বিশেষ করে পুণ্যার্থী আমরা বলবো, সবাই সেখানে অংশগ্রহণ করেন।
1: বাড়িঘরে কিছুটা এটা দেখুন ধর্ম জিনিসটা বিশ্বাসের ব্যাপার,
0: একদম
1: কিছু কিছু জায়গায় আমি দেখেছি ছোটখাটো ভাবে অর্চনা হয়, কিন্তু মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুটা কিন্তু চতুর্দশ দেবতা মন্দিরেই হয়ে থাকে।
0: আচ্ছা আচ্ছা, তো বিকাশবাবু সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তা আপনি বিশেষ করে যে খার্চি পূজার যে কথা, যে বিভিন্ন বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাদেরকেও ধন্যবাদ, আকাশবাণী পরিবারকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ।
0: শুনলেন আলোচনা, আজকের বিষয় ছিল খার্চি পূজার কথা, আর এ নিয়ে আলোচনা করেছেন পিএম শ্রী আর্য কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক বিকাশশীল। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

একটি ঘোষণা। এদের দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে ৩১শে জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ অন্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। এতে শুনবেন শিবের সহিত পদ্মার কৈলাসে গমন। এই পর্ব পরিবেশনায় কৌশিক রায় এবং তার দল। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবেলকো স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। অনুরোধ হলে আসলে মনের মতো গান শুনবেন। 8:05 অনুষ্ঠানটি আপনাদের সরাসরি ফোন ইন লাইভ ফোন ইন করা হবে। 9:00 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 শুনবেন সালগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে শুনবেন বাঁশি বাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, রাগ মিয়াকি মাল্লার। 10:00 শুনবেন হারানো দিনের গান। 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, সেই সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন পদ্মা পুলন অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। এতে আজ শুনবেন শিবের সহিত পদ্মার কৈলাসে গমন, পরিবেশনায় কৌশিক রায় এবং তার দল।

0: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচার এবং যোগা একাডেমি। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবেন? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

এতক্ষণ শুনলেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজ শুনলেন শিবের সহিত পদ্মার কৈলাসে গমন, পরিবেশনায় কৌশিক রায় এবং তার দল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা, আটক রয়েছেন এখনও 25 জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সখ্তি সে যে কদম উঠা গিয়া হ্যাঁ উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কা মামলা নেই হ্যায়, সিফ কেন্দ্র সরকার কা মামলা নেই, দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায়, ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষীয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিলকর কে করে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস্ট টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে, এরপরে বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা, অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
2: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাবো, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমেন ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
3: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, মৃত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী আগরতলা।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বাড়ি ইমারত অটালিকা কুড়ে ঘর ছোট বড় সাধারণ বা খাস বাদ না যায় কিছু খেয়াল রাখবে আমাদের জনগণনা আমাদের বিকাশ আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
3: আকাশবাণী আগরতলা, কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা, তিনি নি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাকতর গান গেছি নাঙ্গ আমজক মুং কাংগ্লাই কেসে কেরেং মাহাই পার্টি মূল কাশুনা বক্রংজাক বেবাক বাকনি চুবাচুরনা কবক মূল নারেখা নিট আমজক মূল সং মুংলাই কেসে কেরেং নখবই জুদা জুদা ইস্যুনতুই কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগী সংসদ নি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা নখা সালসনি রমৈ খারচি মতাই তাই তের খনা নিসিমি কচাম আগরতলানি চিব্রী মান্ডপ চেং জাগানো তাংন কতরতে হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগন পাইথাকনি খুলুমুং ইয়াফার লাইখা তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাঙ্গই থিনাঙ্গ আমজকমুংনি কাংবলাই কেসে কেরেং অংমাহাই পার্টিমুংন কাশুনাব গ্রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবকমুং নারেখা সালকিচা সকাং নিট আমজকমুংনি সংমুং কাংবলাই কেসে কেরেং অংমাও গ্রংজাক রকন কেবেঙ্গই করাগিয়াপ্রি নাহারনা তৈ হাকতরনি শিকলা রকনি থিনাং খাতি নারেখনাব কেন্দ্র হাপাং কক্রজাকনি সাকা মন্ত্রীবক্রক তিনি সংসদ ভবন সংসাজাক এনডিএ নি সংসদ বদলনি ককলাম সালাইমাব ম ককন সাকা ব ককতুমা থুমনাই রকন কেন্দ্রনি সংসদ বেরেমনি মন্ত্রী কিরেন রিজিজু সাকা ককলাম সালাইমাব মন্ত্রীবক্রক সাকা নিট নি সংমুং কাংবলাই কেসে কেরেং অংমা ককতুমা মানমানি লগি লগিন হাপাং নাংমানি ইয়াপ্রি নাহারকা ও কেসে কেরেঙ্গ গদালজাক যতন রমজাখা মন্ত্রীবক্রক সাকা আবোবাই গদালজাক রকন করাক মাজরা রেজাগৈ মানো মচাং রিজিজু তৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী জুদা জুদা হাকতর তৈ ভারত বাই মুংসৈ রেলাইজাক ফিয়কজাক বানিয়া কক খালাইমানো তৈব ককলাম সাকা ককলাম সালাইমাব এনডিএ কথাজাক বদল রক ভারত কদক জরা বারজা ইয়াসাগৈ তংনাই মন্ত্রীবক্রক উমাবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন বরম ইয়াফারৈ কাইসা খা কাহাম ককসা পাশ খ্লাইকা নিট আমজকমুংনি সংমুংবলাই অংখরমানক হবৈ জুদা জুদা ইস্যুনতৈ কেবেংনাই বদলনি খরাংটি সামানো কেতিংগৈ সংসদনি কনৈ খতলনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা কেবেংনাই বদল র খরাংটি সামাবাই লোকসভাতে রাজ্যসভা কনৈ খতলন ওয়াইথাম অধিবেশন মথাকজাখা ফুংদাম জিসাব লোকসভানি অধিবেশন চেংজাখাই স্পিকার ওম বিরলা সংমুং ককফিল রুমুং বেরেমন তৈ দুলনানি চাইতগো ফিয়া কেবেংনাই বদলনি অজারক নিট আমজকমুংনি সংমুং কাংবলাই কেসে কেরেং অংমানতৈ খরাংটি সালায়ো মজাং বিরলা বরকনি থানে চুবাচুনি কয়মুং নারকমা ইয়াগুলব কেবেংনাই বদলনি অজারক খরাং তিসামা মথাগলিয়া নখা সালচনি রমৈ খারচি মতাই তৈ তের খনানি সিমে কচাম আগরতলানি চিব্রী মান্ডব চেংজাগানো চেঙ্গৈ রিবানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সানজাব চিব্রী মান্ডব গানানি সাইদ্রা তৈমাব চিব্রী মতাইন তৈ তুকুরমানি পান্ডা সংসাজাখা বাণিজ্য কমিটিনি চেয়ারম্যান এবা এমএলএ রতন চক্রবর্তী সাকা কখরাং ত্রিপুরাশ নামতিসানা নাহার মুংনতৈ খারচি বাণিজ্য কমিটিনি চেতন বাই তাকলাই খারচি তেরনি ওয়ানসক মুং বুবাক চংজাখা এক পের মা কি নাম ও চেতননি বখাগো নখা সালসনি হাপাংনি চেতন বাই খারচি বাণিক ফাইনাই যতন মাগনা দাল বিদাল ফাংসারা বাকজাগানো খারচি তেরনোরগৈ হাস্তে ফা ইন্দ্রসেনা রেড্ডি নালু তৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে নিলুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাব হাস্তে ফা সাকা খারচি মতাই এংখা হাস্তে ত্রিপুরানি কাইসা যতনি খোরসা জাকনাই কতর তের অ তের লুকুরকনি বিশিঙ্গ তং থকমুং হামজাকমুং তংকচাং হামক্রাইতেই বাইয়াবচারিনি তংহালক তুবুয়ান হনৈ খা কামানি কক বসাকা হাস্তে ফা ইয়াঙ্গ মন্ত্রী অক্রা খা কাহাম ইয়াফারমাব সাকা লাইবুমা গনাং খারচি তের কুসুং কুসুং জরারমৈ কথা লাইমুং থানচাতেই কুথুক বানিয়ানি কতর হালক অঙ্গৈ বাসাবৈ তঙ্গো হাস্তেনি লাইবুমাতেই তংরাইদা রেগজাক অ তের তাবুক সালচি সালকা আমচাইনি লুকুরকনি থানি আলাইদা সিনিমুং মানৈ তঙ্গো বেবাক দফানি লুকুরকন অ বানিগ কুথুম লাইমানি নুজাগো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তে হাস্তেনি মন্ত্রী সভানি আদংরক তিনি তাংন কতর হাস্তেনি পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগ্ন পাইথাকনি খুলুমুং ইয়াফার লাইকা আবনি সেকাং হাস্তে পুলিশনি সদর নাইকুঙ্গ পাইথাকনি খুলুমুং ইয়াফার জাখা বন আর হাস্তে পুলিশনি বখাক্তই সেলামি রেজাখা থৈজাক অনুরাগ্নি মাংকথৈ আলাইদা বীরখুংনি সেবাই উত্তর প্রদেশনি বাগপথ হাঙ্কর বিনি আচাইমা থায়ত লাঙ্গই থাংজাখা আরও নবীনে পাইথাকনি সামুং পাইরি জাগানো থৈজাক অনুরাগ্ন পাইথাকনি খুলুমুং ইয়াফারমানি ইয়াগুলো মন্ত্রীয়করা ককতুমা থুমনাই রক্ন সাকা হাস্তেনি কেরংরাইদা হামক্রাই খ্লাইমাও অনুরাগ্নি কতর বারজা তঙ্গো বারজাও তংমানি জরাও হাস্তেনি কেরংরাইদা হাকতনি বুসকাঙ্গ খুরসা জাকথাই কাহাম থাইও তংখা বথৈমাবাই নাইমথাং নাইখুংনি বাগৈ সুপুংজাক থগিয়া দেরামুং ওংখা বসাকা অনুরাগ থৈমানি পাটিমুংনতৈ জেরৈ নাইনাও কেরংনি রাইদাতৈ নাংমানি বেবাক বেরেমনি ইয়াপরি নাহারনাই হাপাং মন্ত্রী অকরা বিনি নুখুংনি বখাকব খা খামা ফুনুকা ইয়াঙ্গ পুলিশনি বারজা মানজাক দাগিফাং অকরা জি এস রাও সাকা অনুরাগ থৈমানি পাটিমুংনতৈ জেরৈ নাইনাও পুলিশনি কুচুক আচুকথাইনি অফিসার রকনতৈ কাইসা আলাইদা চেরৈ নাইনাই কমিটি খাজাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ টে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাখে টুইটার এবার এক্সেন্ডেলো আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুংদাম জিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর নিলুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরই মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসকমুং রকন রেকর্ড খাই মানবায়ানো আবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানানো অবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সালনৈ চিব্রৈ সালমারি জরা ফিয়কজাক তঙ্গানো কেন্দ্রনি ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনস ভারতনি পুইলা ডেঙ্গু টিকা হাতিও কারিনানি গসিমং রেখা অবহাকতনি পুইলা ডেঙ্গু টিকা ডেঙ্গু বেমার কাশুনানি বাগৈ অ টিকা গসিমং মানখা বিশিগ্রই নিশিমি বিশি চিদক জরা উমরনি বরক রগ টিকা রিজাগৈ মানো ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া তে থাইল্যান্ড নখবৈ হায়ুংনি কাইব্রৈ চি থাম হাকতর অ টিকা গসিমং মানখা কেন্দ্রনি শাখামতে নুকুং হামক্রাই নাইকুংনি বখাক্তৈ সাজাকা হাকতনি পুইলা ডেঙ্গু টিকা অ গসিমং মানবাই ডেঙ্গু বেমার কাশুনাও ভারতনি লুকু সাখাম হামক্রায় হামক্রাইখ্লাইনানি বাবায় কাইসা কতর ইয়াপ্রি বিলুনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রংন কতর তিনি শালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতাই হাঙ্কর লুকুলেখামং চুবা চুবদলনি চেতন বাই লুকুলেখামং নৈসাই নৈ চিসনিন তৈ ফ্রংমুং সামংবুতাং সংসার জাখা সামংবুতাঙ্গ স্রংনাই রক্ন লুকুলেখামুঙ্গ বাই থাংনি লেখামুংতাই নুখুংনি ককথুম সুপুংনানো তৈ ফ্রংজাখা আকাশবাণী ইঞ্জিনিয়ার বেদেকনি ইয়াকচু দাগিফাঙকরা হেমন্ত নোরেম তিনি কয়লাশহর ভগবান নগরনি আকাশবাণী কয়লাশহর কেন্দ্রন বেড়াই নাইখা কয়লাশহর কেন্দ্রনি প্রোগ্রাম বেদেকনি বক্রক প্রবল ভট্টাচার্য শাখা বেড়াই নাইমানি জড়াব মুচাং নোরেম কেন্দ্রনি বেবাক দিখিল নতুই সাইমানই নাহারকাতাই আরনি সেবুকতাই অফিসার রকবাই ককলাম সালাইখা তাবুক নবার তিবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিয় শালসি গুমতি শালগ্রা হাঙ্কর গবাং ওয়াতৈ ওয়াউই মানু হুনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখুং খনা শালনি সাকানি তুংমারি থামচি নৈ ডিগ্রি তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি শালনি সাকানি তুংমারি তংমানি নৈচি থাম দশমিক স্নি ডিগ্রি তাই খামানি নৈচি বা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা তামৈ সতি থামচি জরা ওয়াতৈ ওয়াখা চিসনি মিলিমিটার ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাক্রক তেই ওয়াইসার সাফিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হাকতর গুনাঙ্গই থিনাঙ্গ আমজক মুংনি কাংবলাই কেসে কেরেং অংমাহাই পার্টি মুংন কাশুনা ও ক্রংজাক বেবাক বেখাকনি চুবাচুরানি কবকমুং নারেখা নিট আমজক মুংনি সুংমুংলাই কেসে কেরেং নখবই জুদা জুদা ইস্যুনতেই কেবেংনাই বদলনি খরাংতি সামান কিটিঙ্গই সংসদনি কনৈ খতনি অধিবেশন তিনি মথাগৈ রেজাখা নখাশালসিনি রমৈ খারচি মতাই তাই তেরখানানি সিমি কচামাগরতলানি চিব্রৈ মান্ডপ চেংজাগানো তাংন কতর তৈ হাস্তে পুলিশনি সদর নাইখুঙ্গ পুলিশনি দাগিফাং অকরা থৈজাক অনুরাগ্ন পাইথাকনি খুলুমুং ইয়াফার জাখা ককব্রক বাই ককতমা পরিমুং তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈচিও

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। সাত দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এ উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে। এক পেড়ে মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উৎসবের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব জনগণের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব বোধ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ঐতিহ্যবাহী খার্চি উৎসব যুগ যুগ ধরে সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, মহামিলনের বার্তা বহন করে চলেছে। রাজ্যের নিজস্ব ঐতিহ্য পরম্পরার ধারক এই উৎসব আজ উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণে খার্চি উৎসব এক সর্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন নয়টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের বহু জনগণকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া আয়ুষ্মান ভারত আভা কার্ডের জন্য নথিভুক্তিকরণ করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভা সদস্যগণ আজ সচিবালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাজ্য পুলিশের সদর দপ্তরেও শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়নে অনুরাগের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মতো এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তার মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, অনুরাগের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনানুগ সমস্ত ব্যবস্থা সরকার গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী অনুরাগের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও জানিয়েছেন, অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে এনডিএ জোটের শরিক দলগুলো ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব পাশ করে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকেলে কৈলাসহরের ভগবাননগরস্থিত আকাশবাণীর কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি বিধানের বিষয়ে কর্মী ও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তা চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে ইংরেজি বা হিন্দিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন আজ দিনের বাকি সময়ের জন্য মুলতবি হয়ে যায়। বিরোধীদের প্রতিবাদের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষ 3 বার অধিবেশন মুলতবি করতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যদের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান, তবে তাঁরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি লাইভ ফোন ইন অনুরোধে আসুর মনের মতো গান। অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে আপনাদের মনের মতো গান শুনতে পারেন এবং কথাও বলতে পারবেন। আমাদের ফোন নাম্বার আপনাদের বলে দিচ্ছি, 8731875545। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পাবেন। তো আমাদের এই আকাশবাণী অনুষ্ঠান শোনার জন্য, অ্যাপসে শোনার জন্য নতুন প্ল্যাটফর্ম আমাদের, গুগলে গিয়ে www.webspv.com এতে চার্জ করলেই আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি শুনতে পাবেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, নমস্কার, কী নাম আপনার? আগরতলা থেকে সুমন মুহুরি বলছেন। আগরতলা কোন জায়গা থেকে বলছেন? সিদ্ধি আশ্রম থেকে সুমন মুহুরি। হ্যাঁ বলুন বলুন, আপনি কি গান শুনতে চান? আপনি সাজন ছবির গান শুনতে চান, তাই তো? হ্যাঁ, তো আপনার আপনার সাথে কি আর কেউ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ ফোন করার জন্য। আবারও ফোন করবেন আমাদের এই আগামী দিন অন্য কোনো অন্য অনুষ্ঠানে এবং আগামী অনুষ্ঠানে, ঠিক আছে? ধন্যবাদ, শুভরাত্রি। তাহলে শুনুন আপনার পছন্দের সাজন ছবির গান, শিল্পী অলকা ইয়াগনিক।

শুনলেন সাজান ছবির গান, শিল্পী ছিলেন অলকা ইয়াগনিক। এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? স্বাগতম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। বলুন, কী ছবির গান শুনতে চান বলুন? শিল্পী সাদনা সালগম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার, হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনার সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ, একাই। আপনি একাই গানটা শুনবেন? ঠিক আছে, আর ফোন করেছিলেন আমাদের এইখানে? নিয়মিত শ্রোতা? নিয়মিত শ্রোতা, ঠিক আছে। আপনি শুনতে থাকবেন আমাদের এই অনুষ্ঠানে, অংশগ্রহণ করবেন। ফোন করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ। তাহলে শুনুন আপনার পছন্দের গান, বাংলা ছায়াছবি মা আমার মা, শিল্পী সাদনা সালগম।

হ্যালো, কে রয়েছেন? নমস্কার নমস্কার, কে রয়েছেন, কী নাম আপনার, কোথা থেকে বলছেন? কুমারঘাট থেকে? বুলটি দাস, কুমারঘাট থেকে বুলটি দাস। আছি, ভালো আছি, আপনি ভালো আছেন তো? আচ্ছা, ঠিক আছে। তবে গান শুনুন, কী ছবির গান শুনতে চান? মাসুম, হ্যাঁ, শিল্পী লতা মঙ্গেশকর। আচ্ছা, তো আপনার সাথে, হ্যাঁ, আপনার সাথে আর কেউ রয়েছে? ঠিক আছে, আপনি সবসময় শোনেন আমাদের অনুষ্ঠান? আর কোন কোন অনুষ্ঠান শোনেন আপনি? আচ্ছা, হ্যাঁ, কিরক কিরক কীরকম লাগে আপনার আমাদের অনুষ্ঠান? ঠিক আছে, তাহলে আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুনুন তাহলে আপনার পছন্দের গান মাসুম। নমস্কার নমস্কার, অবশ্যই শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে মাসুম ছবির গান।

0: হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার নবেন দাদা।
0: নমস্কার নমস্কার, বলুন কি আপনার নাম?
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, বলুন।
1: আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমার ফোনটা রিসিভ করেছেন।
0: অবশ্যই অবশ্যই, আমাদের কাজ সেটা আমরা করতে হয়, আপনাদের সাথে কথা বলতে হয়। বলুন, কী ছবির গান শুনতে চান?
1: আজকে দাদা বিশেষ একটা দিন,
0: হুম হুম
1: আমরা লাইভ শুনিং এ অংশগ্রহণ করি,
0: হুম
1: তো ওনাদেরকে তো মাঝে মাঝে স্মরণ করতে হয়, কি বলবো।
0: অবশ্যই অবশ্যই,
1: এই যে গীতিকার সুরকার শিল্পী, ওনাদের যে বিশেষ বিশেষ দিন,
0: হ্যাঁ
1: মাঝে মাঝে ওনাদেরকে স্মরণ করতে হয়।
0: একদম একদম।
1: তো আজকে বিশেষ একটা দিন, হিন্দি সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার
0: হুম
1: আনন্দ বক্সিজি, ওনার শুভ জন্মদিন।
0: বাহ, আপনি সব নক্ষত্রপণে রাখছেন এবং জানেন, তার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। হ্যাঁ
1: উনার লেখা
0: হুম
1: বিখ্যাত একখানা গান শুনিয়ে,
0: হুম
1: ছবির নাম আজাদ,
0: হ্যাঁ
1: ছবিটা 1978-এ রিলিজ হয়েছিল,
0: আচ্ছা
1: আর গানটা হচ্ছে মে হু তেরে প্রেম দিবানি।
0: হ্যাঁ
1: মহান সিঙ্গার লতাজি গেয়েছেন গানটি,
0: হুম
1: আর গানটির সুর দিয়েছেন মহান সুরকার
0: হুম
1: রাকেশ বাবু।
0: বাহ, আপনার দেখি অনেক মানে গান সম্পর্কে অনেকটাই ধারণা রয়েছে এবং আপনি সব কিছু জানেন। ধর, খুব ভালো খুব ভালো। বলুন, আপনি একা শুনছেন না আপনার সাথে আরও কেউ রয়েছে?

0: কে আপনার যেহেতু অনেক ইচ্ছা, সে আপনার প্রিয় গান সবাই মিলে শুনুন। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ, আবারও ফোন করবেন, ঠিক আছে?
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। গুড ইভিনিং। হ্যাঁ, রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, শিল্পী কুমার শানু এবং সাধনা সারগাম। শিল্পী কুমার শানু এবং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি সবসময় শোনেন আমাদের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান সবসময় শোনেন? আমাদের অনুষ্ঠান আপনি সবসময় শোনেন?

はい。হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন আমরা, হ্যাঁ হ্যাঁ নিউজনে রয়েছে, আমরা ওয়েবে রয়েছি, www.webspb.com, সেখানেও আমাদের পাওয়া যাবে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের ফোন করার জন্য এবং আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আমাদের অনুষ্ঠান ভালো লাগে সেটা শুনে আমাদের কাছে আরও ভালো লাগছে। আপনি ফোন করবেন আমাদের সব সময়, আমাদের অনুপ্রেরণা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ, আবারও ফোন করবেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনুন আপনার পছন্দের গান, শিল্পী কুমার শানু এবং সাধনা সরগম, ছবি সাজন কি বাহমে, ছবি সাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব, হ্যাঁ খুব ভালো, খুব ভালো লাগলো। আপনি ফোন করবেন, হ্যাঁ রাখুন, শুনতে থাকুন আপনার পছন্দের গান, সাজন কি বাহমে ছবি থেকে শিল্পী কুমার শানু এবং সাধনা সরগম, শুনুন তাহলে।

0: হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার, এই আমি
0: নমস্কার।
1: আপনার সারাউ হিমাচল প্রদেশ সিমলাতে।
0: হিমাচল প্রদেশ সিমলাতে রাকেশ?
1: জি জি জি
0: রাকেশ জি, ঠিক এই বলিয়ে আপ কোন সা গানা শুননা চাহতে হ্যায়?
1: জেসে কি আজকাল বরসাত কা মৌসম চল রহা হ্যায় তো এক গানা মুঝে
0: হ্যাঁ,
1: ইয়াদ আ রহা হ্যায়, সংগ্রাম কা ভিগ ভিগ রাত নজর জল রহে হাম।
0: আচ্ছা আচ্ছা, ফিল্ম সংগ্রাম, ফিল্ম কে নাম সংগ্রাম, আর্টিস্ট কা নাম হ্যায় কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি জি, ঠিক হ্যায় না? ঠিক হ্যায়, তো আপ একাই শুননা চাহতে হ্যায় না? আপকে সাথ আর কোন হ্যায় আপকে সাথ? হুম হুম হ্যাঁ, আর কই হ্যায় আপকে সাথ কই হ্যায়? হ্যাঁ ঠিক হ্যায়, তো শুনিয়ে আপকা পছন্দিদা কা গান, ঠিক হ্যায়, সংগ্রাম ফিল্ম কা আর আর্টিস্ট, ধন্যবাদ ধন্যবাদ, ফোন কিজিয়ে।

হ্যালো, কে রয়েছেন? কৃষ্ণমোহন তৈবান্দাল থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে, বলুন।

হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ বল। নেই, থাকতে পারে একজনের, কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আর ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফোন করবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনুন, আপনার পছন্দের, নমস্কার, আপনার পছন্দের আনন্দ ছবির গান শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান অনুরোধের আসর মনের মতো গান। এই অনুষ্ঠানটি অনুষ্ঠানে এখন রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে নমস্কার, কে রয়েছেন? ধর্মনগর থেকে, কি নাম আপনার? অবিনাশ তেলি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। বলুন, কি ছবির গান শুনতে চান? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি ছবির গান শুনতে চান? হ্যাঁ ঠিক আছে। আপনার সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ বলুন। হুম হুম ঠিক আছে ঠিক আছে, তাহলে শুনতে থাকুন আপনার পছন্দের গান। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ, আবারও ফোন করবেন। হ্যাঁ, দিলজলে ছবির গান, শিল্পী কুমার শানু এবং আদিত্য নারায়ণ।
1: বাবুজি কো কবি প্যার কা প্যাগাম ভেজনা হি নাহি আয়া।
2: ক্যা কেহতি হো শামু কি মা?
1: অর ক্যা, আপকো জব ভি প্যার জতানা হোতা থা, হিন্দুস্তান কা ঝান্ডা ভেজ দেতে থে।
2: মা জানতি হো, বাবুজি নে সবসে জ্যাদা প্যার কিসসে কিয়া হ্যায়? ইস মুলক সে, ইস দেশ সে।

0: হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার দাদা,
0: নমস্কার নমস্কার, বলুন কে রয়েছেন?
1: আমি সঙ্গীতা দেবনাথ কোলাসহর থেকে বলছি।
0: সঙ্গীতা দেবনাথ কোলাসহর থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। বলুন, কী ছবির গান
1: কি
0: শুনতে চান?
1: খবর দাদা ভাই,
0: হুম,
1: ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, ভালো আছি, বলুন।
1: ও আজকে আমি গান শুনবো সুরমালার ছবি থেকে,
0: হুম
1: প্রকৃতির গর্জে শুনবো,
0: হুম,
1: ফাগুন চেয়ে ঝুলে পড়ে।
0: ঠিক,
1: আর এই গানখানির মাধ্যমে আমি আমার বন্ধুদিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার সাথে আর কেউ
1: আমার
0: রয়েছে?
1: সঙ্গে যে যাদের শ্রোতা বন্ধু আছে
0: হুম
1: তাদের নাম বলবো।
0: হুম, বলুন।
1: যেমন আপনি শুনছেন
0: হ্যাঁ হ্যাঁ
1: বিশ্বজিৎ ভাই,
0: হ্যাঁ
1: কমল দাদা,
0: হ্যাঁ
1: রূপল দাদা,
0: হ্যাঁ
1: নারায়ণ দাদা, কৃষ্ণ দাদা,
0: হ্যাঁ
1: আর অবিনাশ ভাই,
0: হ্যাঁ,
1: মহাজিৎ দাদা,
0: ঠিক আছে
1: এদেরকে শুনবো।
0: ঠিক আছে। তাহলে শুনতে থাকুন আপনার পছন্দের গান। নমস্কার, শুভেচ্ছা। হ্যাঁ, আবারও ফোন করবেন, ধন্যবাদ আপনাকে। তাহলে শুনুন জুরমানা ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে রয়েছেন?
1: জি নমস্তে।
0: নমস্তে নমস্তে।
1: জি মে প্রেম সে সিসোদিয়া বোল রহা হুম, গ্রাম বসোড়া, তহসিল নাগদা, জেলা উজ্জৈন, এমপি সে।
0: আরে মধ্যপ্রদেশ সে, ঠিক হ্যায় বলিয়ে, আপ কোন সা গানা শুননা চাহতে হ্যায় আপ?
1: জি ফিল্ম কা নাম হ্যায় ওয়েলকাম, ওর গানে কে বোলে কিয়া কিয়া যা তেরা সারাপা।
0: আচ্ছা আচ্ছা, তো আপকে সাথ কোই হ্যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যায় ঠিক হ্যায়, আপকো বহুত বহুত ধন্যবাদ হ্যায়। হ্যাঁ বলিয়ে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক হ্যায়, মে ইয়ে মে দেখুঙ্গি, ঠিক হ্যায়। তো শুনিয়ে, হ্যাঁ, আপকো বহুত বহুত ধন্যবাদ ফোন করনে কে লিয়ে। তো ফির সে ফোন কিজিয়ে আপ, ঠিক হ্যায়। তো আপকা শুনিয়ে, আপকা পছন্দিদা কা গানা ওয়েলকাম ফিল্ম, আর আর্টিস্ট হ্যায় আনন্দরাজ আনন্দ অ্যান্ড শ্রোতা পণ্ডিত, ঠিক হ্যায় না? ঠিক ঠিক হ্যায়, শুনিয়ে।

0: হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার দাদা,
0: নমস্কার।
1: নমস্কার বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ বলুন, কোন ছবির গান শুনতে চান? হ্যাঁ, গানের কলি ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান, আপনি শুনতে থাকুন, ঠিক আছে? নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করে আজকের মতো আমাদের অনুরোধে আসল মনের মতো গান এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন আগামী কাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন অনুরোধে আসর মনের মতো গান। এই অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। আজকে অনুষ্ঠান পরিবেশনা রয়েছে আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার যুব শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার যুববন্ধুরা। আজকের শিল্পীরা হল দীপশা শীল, অনন্যা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবন্ময় ঘোষ, সায়ন্তিকা বৈদ্য এবং মীনাক্ষী নাথ। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দীপশা শীলের এবং অনন্যা মজুমদারের কণ্ঠে একটি গান।

0: ভালো হয়েছে। অনুষ্ঠানে এবার শুনবো সায়ন্তিকা বৈদ্যের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি।
1: নমস্কার, কবি প্রমোদ বসুর লেখা আমার কথা। আমায় আপনি জেনেন, আমি অনুজ প্রতিম দাস, আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+, আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4, সকাল সন্ধে দুজন দুজন, সপ্তাহে 4 বার, পড়তে হয় 5টি বিষয় 5 ঘন্টার বেশি, মা বলেছে সাহেব হতে বাবার শিক্ষা দেশি, পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি, বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই, মায়ের সঙ্গে ফি রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব কাজে পাত সাতলে বেজায় সাজা পাই, সবকিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চান, শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান, শেখার চাপে হাঁপায় ছুটি কোন স্থানে বিশ্রাম, বিশাল প্রতিযোগিতার এর হচ্ছে পরিণাম, আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস, নিজের জন্য পায় না কেন একটু অবকাশ।
0: বাহ, খুব ভালো হয়েছে। অনুষ্ঠানে আবারও শুনব দেবন্ময় ঘোষের আরো একটি গান।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় ছিল আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার যুব শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন সরগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। আজ শুনবেন বাঁশিবাদন, রাগ মিয়াক্কি মাল্লার, শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চুরাসিয়া।

এতক্ষণ শুনলেন সারগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনলেন বাঁশিবেদন, রাগ মিয়াকি মাল্লার, শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চুরাসিয়া, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সিনিয়র সিটিজেন কর্নার এই অনুষ্ঠানে হারানো দুনিয়ার গান। অনুষ্ঠানে আজকের শিল্পী মোহাম্মদ রফি।

এত ক্ষণ শুনলেন আরানন্দনীল গান, শিল্পী ছিলেন মোহাম্মদ রফি, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 22শে জুলাই 2026, 5ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ আমাদের অধিবেশন শুরু হবে প্রতিদিনের মতো সকাল ছটায়। 6:05 শুনবেন অমৃতবাণী, এতে শুনবেন উপনিষদ থেকে পাঠ। ভক্তিগীতি শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। 6:10 6:25 আগরতলা কঞ্জেতকে ককবরিক অনুষ্ঠান হায়ংনিকরাং রিলে করে শোনানো হবে। 6:55 জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। 7টায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী শ্রীকান্ত আচার্য। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে। 8:15 শুনবেন আজকের কবিতা। এর অব্যতি পরে শুনবেন নজরুলগীতি দোলনচাপ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান শুনবেন 8:30, এতে শুনবেন জলৎকার ও মুনির শহীদ পদ্মার বিবাহ, পরিবেশনায় কৌশিক রায় এবং তার দল। 9টায়

দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে। 10:30 শুনবেন ষাটোর্ধ্ব সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি। 11:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। 11:05 থেকে শুনবেন FM উজ্জয়ন্তীর ককবর্ক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 11:40 থেকে আবার শুনবেন FM উজ্জয়ন্তীর ককবর্ক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ শুনবেন 2:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাহিত্যের সাহিত্য পাঠের আসর এই অনুষ্ঠানটি শুনবেন 2:15। এতে শুনবেন গল্প পাঠ, শুনবেন প্রেমপত্র এর প্রথম পর্ব, বলবেন দেবাশিস চক্রবর্তী। আমিন আলী এই অনুষ্ঠানটি শুনবেন 2:30। এতে শুনবেন বাংলা গান সুরমাল মল্লিকা অনুষ্ঠানে। 3:00 দিল্লি কেন্দ্রে বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। 3:05 রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। 5:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রে ইংরেজি সংবাদ আপনার দিল্লি রেকর্ডে শোনানো হবে। জীবনের গল্প শুনবেন 5:10, এর অবহিতি বলেই শুনবেন হিন্দি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত শুনবেন 5:45, 6:00 ককবরিক অনুষ্ঠান, 6:30 কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে, 7:00 জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, এতে শুনবেন চন্দ্রধরের জন্ম বিবাহ, পরিবেশনায় শিবপাল এবং তার দল। 7:45 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের লিলে করে শোনানো হবে। 8:05 থেকে শুনবেন অনুরোধের আসলে মনের মতো গান। 9:00 শুনবেন বাংলা গানের অনুষ্ঠান পাঁচমিশালি। 9:30 শুনবেন শামে গজল শিল্পী অনুরাধা পড়োয়াল এবং জজজিৎ সিং। 10:00 সংসদের চলতি বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ আপনাদের রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যতি পরেই জানিয়ে দেওয়া হবে আমাদের পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, সেই সাথে আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। শুনলেন অনুষ্ঠান সূচি, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল সকাল 6:00 থেকে আমাদের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আকাশবাণী বিলোনিয়ার সকল কর্মীগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:30 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।